0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला शस्य

भाषिणी सुमधुर भाषिणी।

আকাশবাণী শিলচর, আজ 24শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 14ই জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 888 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে।

0: অমৃত বাণী।
1: আমরা যেরূপ আহার করি গাছও সেই রূপ আহার করে। আমাদের দাঁত আছে, আমরা কঠিন জিনিস খাইতে পারি। ছোট ছোট শিশুদের দাঁত নাই, তাহারা কেবল দুধ খায়, গাছেরও দাঁত নাই। সুতরাং তাহারা কেবল জলীয় দ্রব্য কিংবা বাতাস হইতে আহার গ্রহণ করিতে পারে। মূল দ্বারা মাটি হইতে গাছ রস শোষণ করে। চিনিতে জল ঢালিলে চিনি গলিয়া যায়, মাটিতে জল ঢালিলে মাটির ভিতরের অনেক জিনিস গলিয়া যায়। গাছ সেই সব জিনিস আহার করে। গাছের গোড়ায় জল না দিলে গাছের আহার বন্ধ হইয়া যায় ও গাছ মরিয়া যায়। অণুবীক্ষণ দিয়া অতি ক্ষুদ্র পদার্থও দেখিতে পাওয়া যায়। গাছের ডাল কিংবা মূল এই যন্ত্র দিয়া পরীক্ষা করিলে দেখা যায় যে গাছের মধ্যে হাজার হাজার নল আছে। এইসব নল দ্বারা মাটি হইতে গাছের শরীরে রস প্রবেশ করে। এছাড়া গাছের পাতা বাতাস হইতে আহার সংগ্রহ করে। পাতার মধ্যে অনেকগুলি ছোট ছোট মুখ আছে। অণুবীক্ষণ দিয়া এইসব মুখে ছোট ছোট ঠোঁট দেখা যায়। যখন আহার করিবার আবশ্যক হয় না তখন ঠোঁট দুইটি বুঝিয়া যায়। আমরা যখন শ্বাস প্রশ্বাস করি তখন প্রশ্বাসের সঙ্গে এক প্রকার বিষাক্ত বায়ু বাহির হইয়া যায়, তাহাকে অঙ্গারক বায়ু বলে। ইহা যদি পৃথিবীতে জমিতে থাকে তবে সকল জীবজন্তু অল্পদিনের মধ্যে এই বিষাক্ত বায়ু গ্রহণ করিয়া মরিয়া যাইতে পারে। বিধাতার করুণার কথা ভাবিয়া দেখো, যাহা জীবজন্তুর পক্ষে বিষ গাছ তাহাই আহার করিয়া বাতাস পরিষ্কার করিয়া দেয়। গাছের পাতার উপর যখন সূর্যের আলোক পড়ে তখন পাতাগুলি সূর্যের তেজের সাহায্যে অঙ্গারক বায়ু হইতে অঙ্গার বাহির করিয়া লয়। এই অঙ্গার গাছের শরীরে প্রবেশ করিয়া গাছকে বাড়াইতে থাকে। গাছের আলো চায়, আলো না হইলে ইহারা বাঁচিতে পারে না। গাছের সর্বপ্রধান চেষ্টা কি করিয়া একটু আলো পাইবে। যদি জানালার কাছে টবে গাছ রাখো তবে দেখিবে সমস্ত ডালগুলি অন্ধকার দিক ছাড়িয়া আলোর দিকে যাইতেছে। বনে যাইয়া দেখিবে গাছগুলি তাড়াতাড়ি মাথা তুলিয়া কে আগে আলো পাইতে পারে তাহার চেষ্টা করিতেছে। লতাগুলি ছায়াতে পড়িয়া থাকিলে আলোর অভাবে মরিয়া যাইবে, এই জন্যে তাহারা গাছ জড়াইয়া ধরিয়া উপরের দিকে উঠিতে চায়। এখন বুঝিতে পারিতেছ আলোই জীবনের মূল। সূর্যের কিরণ শরীরে ধারণ করিয়াই গাছ বাড়িতে থাকে। গাছের শরীরে সূর্যের কিরণ আবদ্ধ হইয়া আছে। কাঠে আগুন ধরাইয়া দিলে যে আলো ও তাপ বাহির হয় তাহা সূর্যেরই তেজ। গাছ ও তাহার শস্য আলো ধরিবার ফাঁদ। জন্তুরা গাছ খাইয়া প্রাণ ধারণ করে। গাছে যে সূর্যের তেজ আছে তাহা এই প্রকারে আবার জন্তুর শরীরে প্রবেশ করে। শস্য আহার না করিলে আমরাও বাঁচিতে পারিতাম না। ভাবিয়া দেখিতে গেলে আমরাও আলো আহার করিয়া বাঁচিয়া আছি। কোনো কোনো গাছ এক বৎসরের পরেই মরিয়া যায়। সব গাছই মরিবার পূর্বে সন্তান রাখিয়া যাইতে ব্যগ্র হয়। বীজগুলি গাছের সন্তান। বীজ রক্ষা করিবার জন্যে ফুলের পাপড়ি দিয়া গাছ একটি ক্ষুদ্র ঘর প্রস্তুত করে। গাছ যখন ফুলে ঢাকিয়া থাকে তখন কেমন সুন্দর দেখায়, মনে হয় গাছ যেন হাসিতেছে। ফুলের ন্যায় সুন্দর জিনিস কি আর কিছু আছে? গাছ তো মাটি হইতে আহার লয় আর বাতাস হইতে অঙ্গার আহরণ করে। এই সামান্য জিনিস দিয়া কি করিয়া এরূপ সুন্দর ফুল হইল? গল্পে শুনিয়াছি স্পর্শমণি নামে এক প্রকার মণি আছে, তাহা ছোঁয়াইলে লোহা সোনা হইয়া যায়। আমার মনে হয় মাতার স্নেহই সেই মণি। সন্তানের উপর ভালোবাসাটাই যেন ফুলে ফুটিয়া ওঠে। ভালোবাসার স্পর্শেই যেন মাটি এবং অঙ্গার ফুল হইয়া যায়। গাছ ফুলের মধ্যে মধু সঞ্চয় করিয়া রাখে। মৌমাছি ও প্রজাপতি সেই মধু পান করিয়া যায়। মৌমাছি আসে বলিয়া গাছেরও উপকার হয়। ফুলে তোমরা রেণু দেখিয়া থাকিবে। মৌমাছিরা এক ফুলে রেণু অন্য ফুলে লইয়া যায়। রেণু ভিন্ন, বীজ পাকিতে পারে না। এই রূপে ফুলের মধ্যে বীজ পাকিয়া থাকে। শরীরের রস দিয়া গাছ বীজগুলিকে লালন পালন করিতে থাকে। নিজের জীবনের জন্য এখন আর মায়া করে না। তিল তিল করিয়া সন্তানের জন্য সমস্ত বিলাইয়া দেয়। যে শরীর কিছুদিন পূর্বে সতেজ ছিল এখন তাহা একেবারে শুকাইয়া যাইতে থাকে।

0: শরীরের ভার বহন করিবারও আর শক্তি থাকে না। আগে বাতাস হু হু করিয়া পাতা নড়াইয়া চলিয়া যাইত, পাতাগুলি বাতাসের সঙ্গে খেলা করিত, ছোট ডালগুলি তালে তালে নাচিত। এখন শুষ্ক গাছটি বাতাসের ভর সহিতে পারে না, বাতাসের এক একটি ঝাপটা লাগিলে গাছটি থর থর করিয়া কাঁপিতে থাকে, এক একটি করিয়া ডালগুলি ভাঙিয়া পড়িতে থাকে। শেষে একদিন হঠাৎ গোড়া ভাঙিয়া গাছ মাটিতে পড়িয়া যায়। এইরূপে সন্তানের জন্য নিজের জীবন দিয়া গাছ মরিয়া যায়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী ভজন দাস বৈরাগ্য।

কৃষক বন্ধুরা, উচ্ছে দেখতে করলার মতোই, তবে করলার মতো লম্বা নয়, আকারে অনেকটা ছোট এবং করলার মতো কোনো আশ্রয় সামগ্রী বেয়ে গাছগুলি ওঠে না, মাটিতে খোর বা বিচালিকে আঁকড়ে বেড়ে ওঠে। ভাজা খাওয়ার জন্য উচ্ছের কদর খুব বেশি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। উচ্ছে তেতো হলেও অতি পুষ্টিকর সবজি, এটি একটি জনপ্রিয় সবজি, এর অনেক ঔষধি গুণ রয়েছে। এই সবজির তিক্ততা কৃমিনাশক, পেটের রোগ নিবারক এবং রক্তের শর্করা কমাতেও সহায়ক। উচ্ছে পাতার রস খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। উচ্ছেতে থাকা বিটা ক্যারোটিন মানুষের চোখ ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত উচ্ছে খেলে নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। জ্বর, সর্দি, কাশি প্রভৃতি ছোটখাটো রোগ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত উচ্ছে খেলে। যদি অরুচি হয়, তবে উচ্ছে খেলে মুখের অরুচির ভাব কমে যায়। এটি চর্মরোগে উপকার করে। উচ্ছের কোনো উন্নত জাত নেই, তবে স্থানীয় জাতের মধ্যে চৈতালি নামের জাতটি উত্তর পূর্বাঞ্চল এবং বোরাকেও চাষ করা হয়ে থাকে। প্রায় সব ধরনের মাটিতেই উচ্ছের চাষ করা যায়। যদিও দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উচ্ছে চাষের জন্য সবচেয়ে ভালো, সেই মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকতে হবে। হঠাৎ বৃষ্টি হলে বা জলসেচ দিলে যাতে গাছের গোড়ায় জল না জমে, এজন্য জল নিকাশের ব্যবস্থা থাকা প্রয়োজন। উচ্ছে চাষ যে মাটিতে করা হবে সেখানে পর্যাপ্ত সূর্যের আলো যাতে পড়ে, সে ব্যবস্থাও থাকা দরকার। এই সবজিটি রোপণের আগে বিঘা প্রতি মাটিতে কম করেও 15 কুইন্টাল পচা গোবর বা যে কোনো ধরনের জৈব পচন সার প্রয়োগ করতে হবে। আজকাল যে কোনো সবজি চাষে অধিক ফলন পেতে সার প্রয়োগ অপরিহার্য, তাই উচ্ছেতেও সুষম মাত্রায় সার প্রয়োগ করা দরকার। কৃষক বন্ধুরা, উচ্ছে চাষে ভালো মানের বীজ নির্বাচন করা উচিত। মাটি ভালোভাবে চাষ করে আগাছা পরিষ্কার করে উর্বর করে নিতে হবে, তারপর জমিতে বীজ বপন করা দরকার। আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যখন চারা রোপণ করবেন তখন মাটি ভালোভাবে ভেজা থাকা দরকার। উচ্ছে গাছে নিয়মিত জলসেচ করা দরকার, তবে অতিরিক্ত জলসেচ গাছের জন্য ক্ষতিকর হতে পারে। বীজ থেকে চারা গজানোর পর যে কোনো সময়ই পাতায় লাল কুমড়ো পোকার আক্রমণ হতে পারে। এরা পাতা খেয়ে ঝাঁঝরা করে দেয়। পোকার আক্রমণ ঠেকাতে হলে প্রথমে রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে উনুনের ঠান্ডা ছাই মিহি গুঁড়ো করে প্রয়োগ করা উচিত। যদি ছাই গুঁড়োয় কাজ না হয় এবং পোকার আক্রমণ তীব্র আকার ধারণ করে, তাহলে সেভিন শতকরা 5% শক্তি বিশিষ্ট অথবা ফুলিডল শতকরা 2% শক্তি বিশিষ্ট ডাস্টার যন্ত্র দ্বারা ছড়িয়ে দিতে হবে। যদি ডাস্টার না থাকে, তাহলে গুঁড়ো কীটনাশক একটা পাতলা কাপড়ে, বিশেষ করে একটা সুতির মশারির কাপড়ে পুটুলির মতো বেঁধে একটা লাঠির মাথায় নিয়ে আর একটি লাঠি দিয়ে ধীরে ধীরে আঘাত করে প্রয়োগ করা দরকার। প্রয়োগের আগে কীটনাশক রোদে রেখে শুকিয়ে নেওয়া ভালো এবং প্রয়োগের সময় বাতাসের অনুকূলে মুখ রেখে প্রয়োগ করা উচিত। যখন ফল পরিপক্ক হয়ে যাবে তখন ফল সংগ্রহ করা দরকার।

0: খেতে খামারে শুনলেন।
1: ক্যানাডা দেশ তো আপ জানতেই হোঙ্গে, ক্যানাডা কি টোটাল পপুলেশন জিতনি পক্কি ছত বাঁধি হ্যায় হামারে দেশ নে আপনে গরিবো কে সির পর। 12 সাল মে 4 কারোর সে অধিক পিএম আবাসো কা নির্মাণ হুয়া, কারোড়ো পরিবারো কা কল্যাণ।
2: জব এক পরিবার কো আপনা ঘর মিলতা হ্যায় তো উসকা আত্মসম্মান বড় জাতা হ্যায়, ও আপনা বর্তমান সুধারনে কে সাথ হি বেহতর ভবিষ্য কে বারে মে সোচনে লাগতা।
1: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
0: আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবে।

বদরুদ্দিন খানি লোকগীতি শুনলেন শুক্লা পালের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আজকের অনুষ্ঠান সূচি। আজ ত্রিশে জ্যৈষ্ঠ

1433 বঙ্গাব্দ, 14ই জুন 2026 খ্রিস্টাব্দ, রবিবার। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবীর সেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুলগীতির শিল্পী মধুমিতা রায়। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 9টায়। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অরবিন্দ গজেন্দ্র গড়করের বাঁশিবাদন শুনবেন। বেলা 10টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30, বেলা 12টায় ও সন্ধ্যে 6:15। বেলা 11টায় শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন কল্পিতা দেব। আধুনিক গানের শিল্পী সবিতা চৌধুরী দুপুর 1:15। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক টাপুর টুপুর। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা দুপুর 2:30। এতে প্রথমে শুনবেন কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায়, এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী। এবং পরে গোমহিষের কৃত্রিম প্রজনন, এ নিয়ে বলবেন ডক্টর হিমাদ্রি সেন। এর অব্যবহিত পরেই চাষের গান শুনতে পাবেন নাজিম উদ্দিন বড়ভুইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধ্যে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত, প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। আজকের অনুষ্ঠান সূচি শুনলেন।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

প্রকাশিত হয়। আজকের দিনে 1945 সালে ভারতের ভাইসরয় লর্ড ওয়াভেল সিমলাতে ভারতের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা ঘোষণা করেন। 1946 সালে প্রখ্যাত বিদ্যুতিন ইঞ্জিনিয়ার ও টেলিভিশনের আবিষ্কর্তা জন এল বিয়ার্ড ইংল্যান্ডের সাসেক্সে মারা যান। এবারে আজকের প্রসঙ্গ। আজ বিশ্ব রক্তদাতা দিবস। 2004 সাল থেকে বিশ্বজুড়ে এই দিনে রক্তদাতাদের সম্মান জানানো হয়, কারণ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কত মানুষকে যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফেরানো যায়, কত জীবন যে বিপন্ন মুহূর্তে এক ইউনিট রক্ত পেয়ে দীর্ঘায়ু লাভ করে। টাকা পয়সা বাড়ি গাড়ি দেওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান রক্তদান। তাই যিনি স্বেচ্ছায় রক্ত দিলেন তাকে অন্তত একদিন সম্বর্ধিত তো করাই যায়। এই ভাবনা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চালু করে বিশ্ব রক্তদাতা দিবস। কিন্তু 14 জুনই কেন দিনটি পালনের সিদ্ধান্ত হল? কারণ 1868 সালে এই দিনে জন্মেছিলেন বিখ্যাত বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, যিনি রক্তের প্রধান গ্রুপগুলি আবিষ্কার করেন। আর এ কথা খুলে বলার অপেক্ষা রাখে না যে তিনি এই কাজটি করতে পেরেছিলেন বলেই আজ রক্তের গ্রুপ নির্ণয় করে যথার্থ ব্যক্তির কাছ থেকে বিশুদ্ধ রক্ত সংগ্রহ করা হয়। ভাবুন তো একবার, কারো রক্তের প্রয়োজন, আনন্দের সঙ্গে তার বিপন্ন মুহূর্তে আপনি গ্রুপ নির্ণয় না করে 1 ইউনিট রক্ত দিয়ে দিলেন, পরে জানলেন তার যে গ্রুপের রক্ত আপনার সেই গ্রুপ নয়। কি ভয়ানক কথা! আজ ছোট বড় সবাই জানে যে এক গ্রুপের রক্ত অন্য গ্রুপের মানুষকে দিলে রোগীর প্রাণহানিও হতে পারে। আজকাল অবশ্য গ্রুপ নির্ণয় করা ছাড়া রক্ত দেওয়াই সম্ভব নয়। গ্রুপ আবিষ্কারের আগে রক্ত দিয়ে অনেক ক্ষেত্রে রোগীকে সুস্থ করে তোলার পরিবর্তে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হতো। তাই কার্ল ল্যান্ডস্টেইনারকে আমাদের শত সহস্র প্রণাম। আমরা ধন্যবাদ জানাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এমন বিভাগ বিজ্ঞানীর জন্মদিন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণের জন্য। মার্কিন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার 1900 সালের ওই আবিষ্কারের জন্য 1930 সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। তার সম্পর্কে আরও একটি তথ্য একেবারে না জানালেই নয়, আরউইন পপারকে সঙ্গে নিয়ে তিনি পোলিও রোগেরও জীবাণু শনাক্ত করেন। তাই কার্ল ল্যান্ডস্টেইনারকে তার জন্মদিনে আবারও আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি।

0: গানটি শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। এবারে গল্পপাঠের আসরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: এক ফোঁটা রাধারানীকে সজোরে ছাড়িয়া ফেলিয়া দিয়া সত্য এমবিবিএস করিতে কলিকাতায় চলিয়া আসিয়াছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কোনো মতেই না, খুব সম্ভব পরেও না, সে বিবাহই করিবে না, কারণ সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হইয়া যায় ইত্যাদি ইত্যাদি। তবুও রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কি একরকম করিয়া ওঠে। কোথাও কোনো নারী মূর্তি দেখিলেই আরেকটি অতি ছোট মুখ তাহার পাশেই জাগিয়া উঠিয়া তাহাকেই আবৃত্ত করিয়া দিয়া একাকী বিরাজ করে। সত্য কিছুতেই সেই লক্ষ্মীর প্রতিমাটিকে ভুলিতে পারে না, চিরদিনে সে নারীর প্রতি উদাসীন। অকস্মাৎ এ তাহার কি হইয়াছে যে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখিলেই তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছা করে, হাজার চেষ্টা করিয়াও সে যেন কোনোমতে চোখ ফিরাইয়া লইতে পারে না। দেখিতে দেখিতে হঠাৎ হয়তো অত্যন্ত লজ্জা করিয়া সমস্ত দেহ বারংবার শিহরিয়া ওঠে। সে তৎক্ষণাৎ যে কোনো একটা পথ ধরিয়া দ্রুত পদে সরিয়া যায়। সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসিত। তাহার চোরবাগানের বাসা হইতে গঙ্গা দোরনায় প্রায় সে জগন্নাথের ঘাটে স্নান করিতে আসিত। আজ পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হইয়াছিল। গঙ্গায় আসিলে সে যে উৎকলি ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জিম্মা রাখিয়া জলে নামিত, তাহার উদ্দেশ্যে আসিতে গিয়া এক স্থানে বাধা পাইয়া স্থির হইয়া দেখিল চার পাঁচজন লোক একদিকে চাহিয়া আছে। সত্য তাহাদের দৃষ্টি অনুসরণ করিয়া দেখিতে গিয়া বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার মনে হইল একসঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখে নাই। মেয়েটির বয়স 18-19 বেশি নয়, পরনে সাদা সেদা কালাপেড়ি ধুতি, দেহ সম্পূর্ণ অলঙ্কার পর্যিত, হাঁটু গাড়িয়া বসিয়া কপালে চন্দনের ছাপ লইতেছে এবং তাহারই পরিচিত পাণ্ডা একমনে সুন্দরীর কপালে নাকে আঁখ কাটিয়া দিতেছে। সত্য কাছে আসিয়া দাঁড়াইল। পাণ্ডা সত্যর কাছে যথেষ্ট প্রণামী পাইত, তাই রূপসীর চাঁদ মুখের খাতির ত্যাগ করিয়া হাতির ছাঁচ ফেলিয়া দিয়া বড়বাবুর শুষ্ক বস্ত্রের জন্য হাত বাড়াইল। দুজনের চোখাচোখি হইল। সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়ে দ্রুতপদে সিঁড়ি বাহিয়া জলে গিয়া নামিল। আজ তাহার সাঁতার কাটা হইল না। কোনোমতে স্নান সারিয়া লইয়া যখন সে বস্ত্র পরিবর্তনের জন্য উপরে উঠিল তখন সে অসামান্য রূপসী চলিয়া গিয়াছে। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার মন গঙ্গা গঙ্গা করিতে লাগিল এবং পরদিন ভালো করিয়া সকাল না হইতে মা গঙ্গা এমনি সজোরে টান দিলেন যে সে বিলম্ব না করিয়া আল্লাহ হইতে একখানি বস্ত্র টানিয়া লইয়া গঙ্গা যাত্রা করিল। ঘাটে সে দেখিল অপরিচিত রূপসী এইমাত্র স্নান সারিয়া উপরে উঠিতেছেন। সত্য নিজেও যখন স্নান আনতে পাণ্ডার কাছে আসিল তখন পূর্বদিনের মতো আজিও তিনি ললাট চিত্রিত করিতেছিলেন। আজিও চারিচক্ষু মিলিল, আজিও তাহার সর্পাঙ্গে বিদ্যুৎ বহিয়া গেল। সে কোনোমতে কাপড় ছাড়িয়া দ্রুত পদে প্রস্থান করিল।
0: শ্রোতা বন্ধুরা, এবার আসুন দেখে নেওয়া যাক আজকের

সংবাদ শিরোনাম। সীমান্ত এলাকার জেলাগুলিতে দ্রুত বদলে যাচ্ছে জনবিন্যাস, তাই সীমান্ত জেলায় বসবাসকারী প্রতিটি পরিবারের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তাব দিচ্ছে রাজ্য। আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে যুবসংঘ। বার্তালিপি আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে আধার নামভুক্তি থেকে গ্রামীণ কর্মসংস্থান, স্যাটেলাইট সিটি থেকে বাজেট অধিবেশন, গতকালের ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দিশপুরের লোকসভা ভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সেই সিদ্ধান্তগুলি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে 18 বছরের বেশি বয়সীদের নতুন আধারে নামভুক্তি বন্ধ করার সিদ্ধান্ত। বরাক উপত্যকার মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকা এবং উত্তরবঙ্গের সড়ক সংযোগ সাধনে এক উচ্চ সফল প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের অধীনে শিলচরের মধ্যে যুক্ত হবে শ্রীরামপুর হয়ে শিলিগুড়ি। এই পথে পৌঁছতে সময় লাগবে মাত্র 6 থেকে 7 ঘন্টা। শীঘ্রই এই প্রকল্পের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বড় খবর শুনিয়েছেন। লিড নিউজ সাময়িক প্রসঙ্গের গতি একেবারে উপরে বড় বড় হরফে জানিয়েছে, যোরহাটে বিমান দুর্ঘটনায় 2 পাইলট সহ 5 বায়ুসেনা কর্মীর মৃত্যু, শোক রাজনাথ হিমন্তের। লোকগণনায় মাতৃভাষার ঘরে অসমীয়া লিখলেই অনুপ্রবেশকারীদের আমরা অসমীয়া বলে মেনে নেব না। তবে এই রাজ্যে বসবাসকারী প্রকৃত ভারতীয় ব্যক্তি যদি বলে তার মাতৃভাষা অসমীয়া, সেটা ভালো কথা। তবে এক্ষেত্রেও শুধুমাত্র লেখার ক্ষেত্রে অসমীয়া ব্যবহার করলেই হবে না, বাড়িতেও ভাষাটি বলতে হবে, আর একই সঙ্গে অসমকে ভালোবাসতে হবে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, লিখেছে সাময়িক প্রসঙ্গ। গতিতে ছাপা হয়েছে, অসমীয়া ভাষা জিইয়ে রাখার নামে ব্ল্যাকমেল কেন, কৃত্রিম সংখ্যাগরিষ্ঠতার দরকার নেই হিমন্ত। গতি আরো বলেছে, অরুণোদয় সহ রেশন কার্ডে ডাল চিনি লবণ মিলবে যথারীতি হিমন্ত। আজ শিলচরে প্রস্তাবিত কৃতজ্ঞতা যাত্রা স্থগিত রাখল জেলা বিজেপি। বার্তালিপি প্রথম পৃষ্ঠায় জানিয়েছে ধীরজ শেঠ দেশের নতুন সেনাপ্রধান। যুবসংঘ আরও বলেছে, মৃত্যুর 4 মাস পর জুলাইয়ে খামেনির শেষকৃত্য, ঘোষণা ইরানের। নিট পরীক্ষার একাধিক পরিবর্তন, বাড়ল সময়সীমা। সাময়িক প্রসঙ্গ প্রথম পৃষ্ঠায় লিখেছে, ভারত জোড়োর থাচে ফের, দেশজুড়ে বড় অভিযানে রাহুল। সাময়িক প্রসঙ্গ আরেকটি খবরে লিখেছে, এমজিএম রেগার পরিবর্তে 1 জুলাই থেকে ভিবিজি রামজি প্রকল্প। এবার আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম।

এবারে সম্পাদকীয় শিরোনাম। যুগসংহতার সম্পাদকীয় শিরোনামে লিখেছে বেপরোয়া হামলা। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে আর্থিক সক্ষমতার দিকে ভারতের যাত্রা অবিচল। বার্তালিপি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে রাজনীতির বিশ্বকাপ। সবশেষে গতির সম্পাদকীয় শিরোনাম সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমছে কেন। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ।

Zeit tue ich nicht allein. Ich bin allein.

লাগায় লজ্জা অতি লজ্জা পে ছুটে পালায় ছুটে পালায় আহা ময়না পাড়ার ময়না মতি গয়না গায় লজ্জা অতি লজ্জা পে ছুটে পালায় ছুটে পালায়।

ঠিকনা দে, গায়ের কাছে নিত্য যাবে লাঙল কাঁধে, পাড়ার গায়ক গাই দেখে আর ঠিকনা দে, হাটের পথের ব্যাপারীদের আনা গোনা, জেলে বউয়ের নিত্য মেঠো জাল বোনা, হাটের পথের ব্যাপারীদের আনা গোনা।

0: স্বপ্নগুলো সত্যি হবে মরবে না।
1: দেশবন্ধুরা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:54। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল।

0: প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের ওপর চরম শীতল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই 1-1 গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্য শিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলোর বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌর শক্তিচালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এ ব্যাপারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কি ভূমিকা নেবেন তা এই প্রশিক্ষণ চলাকালীন NTA কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এর ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে

ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় গতকাল বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2-3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এদিকে আজ মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আগামীকাল পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্ড স্টেইনারের জন্মদিনের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। দিনটি উপলক্ষে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, দান করা রক্তের প্রতিটি বিন্দু নতুন জীবন দান করে, বহু পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনো চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের তারা সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরো বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি এক এক গোলে অমীমাংসিত থাকল। প্রথমার্ধে মরক্কো গোল করে এগিয়ে দেন সাইবারি, কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়াও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও এক এক গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এমবেলো গোল করে দলকে এগিয়ে দেন, দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে স্কটল্যান্ড 1-0 গোলে এগিয়ে আছে, গোল করেছেন জন ম্যাকগিন। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাও এর বিরুদ্ধে খেলবে, হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন, সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যে আগামী পয়লা জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নিয়োগ নিশ্চিত করা সহ সম্পদ সৃষ্টিতে গুরুত্ব আরোপ করা হবে এবং প্রকল্পটি রূপায়ণ করার জন্য চলতি বছরে 2000 কোটি টাকা ব্যয় করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানান যে এই প্রকল্পের অধীনে আগের 90 দিনের পরিবর্তে বর্তমানে 125 দিনের জন্য কাজ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ড শর্মা জানান যে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের অধীনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত প্রায় 1 কোটি টাকা করে লাভ করবে। তিনি আরও বলেন যে পয়লা আগস্ট থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা নিয়মিত করে অর্থ পাবেন। মুখ্যমন্ত্রী ড শর্মা আরও বলেন যে রাজ্যে এখন থেকে 18 বছরের উপর কোন ব্যক্তিকে আধার কার্ড দেওয়া হবে না বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে 18 বছরের ঊর্ধ্বের কোন ব্যক্তিকে আধার কার্ড প্রদান করতে হলে জেলা আয়ুক্তের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে চা জনজাতি ও অনুসূচিত জাতি জনজাতি সম্প্রদায়ের লোকেদের জন্য 6 মাসের জন্য বিশেষ রেহাই দিয়ে আগামী বছরের 27 মার্চ পর্যন্ত আধার কার্ড প্রদানের বিষয়টি বহাল রাখা হবে। বিজেপি সরকারের সময়কালে আসামের আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সহ সব ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রতি থাকা অপরিসীম আগ্রহের জন্য এ অঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান। গতকাল সন্ধ্যায় গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান যে প্রধানমন্ত্রী আসামকে সর্বদাই অগ্রাধিকার দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী আসামের গামোছাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা আরও জানান,
1: অসমৰ প্ৰত্যেকখন জিলা তেখেতে ভ্ৰমণ কৰিছে। তেওঁ তামোলপুৰ, বাক্সা, চিৰাং সব জানে, তেওঁক বুজাব নালাগে। কেতিয়াবা যদি মই কওঁ যে আপুনি ৰূপসী বিমানবন্দৰত নামিব লাগিব, তেওঁ নিজে কয় যে এতিয়া এইটো কোকৰাঝাৰত পৰে নে ধুবুৰীত পৰে। ইমানখিনিলৈকে অসমৰ ওপৰত তেওঁৰ এটা সম্যক ধাৰণা আছে, যিটো আমাৰ আন ৰাজনৈতিক নেতা, অসমৰ বাহিৰৰ ৰাজনৈতিক নেতাৰ পৰা ইমানখিনি পোৱা নাযায়। তেওঁ মোক কৈছিল যে সংঘৰ প্ৰচাৰক থাকোঁতে তেওঁ হাফলঙতো এক ৰাতি থাকি আহিছিলে। ইমানখিনি তেখেতে অসমৰ ওপৰত তেখেতৰ নলেজ আছে। তেখেতে অসমক আৰু এক নতুন পৰ্যায়লৈ লৈ যোৱাৰ বাবে তেওঁ যি পৰিকল্পনা কৰিছে, কেইদিনমান আগতে যেতিয়া তেওঁক মোক প্ৰথম মই তেওঁক কৈছিলোঁ, তেওঁ মোক কৈছিলে যে এনেকে এটা প্লেনিং হৈ আছে, তেতিয়া মই কৈছিলোঁ যে সেই সময়ত অসমৰ বানপানী থাকে জুলাই মাহত। এতিয়া তেনেকুৱা ইমান হাই লেভেল ডিগনেটৰিজৰ অহাটো কিমান দূৰ উচিত হ'ব, তেতিয়া তেওঁ মোক কৈছিল বানপানীটো দেখা পাব। গতিকে বানপানীয়ে দেখা পাওকচোন, কিন্তু অসমলৈ মই লৈ যাম এইবাৰ। অৰ্থাৎ ইমানখিনি আমাৰ অসমক লৈ তেওঁ জানে, তেওঁ বুজে আৰু অসমৰ সমস্যাবিলাক সমাধান কৰিবলৈ তেওঁ আগ্ৰহী হৈ থাকে।
0: আসামকে দেশৰ প্ৰথম 5টি রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা রাজ্যে রূপায়ণ হতে যাওয়া উন্নয়নমূলক প্রকল্প এবং সড়ক যোগাযোগের উন্নয়নের জন্য গ্রহণ করতে যাওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও সাংবাদিক সম্মেলনে জানান। মুখ্যমন্ত্রী শিলচর শিলিগুড়ি সংযোগী সড়ক নির্মাণের কাজ চলছে বলে জানান। বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করা সম্পর্কে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান যে কেবল আসামে সীমান্ত বন্ধ করলেই হবে না, বাংলাদেশের সঙ্গে সংযুক্ত দেশের অন্যান্য রাজ্যের সীমান্ত সম্পূর্ণভাবে সিল করে দিলেই অবৈধ অনুপ্রবেশকারীদের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী গতকাল শ্রীভূমি জেলার নীলামবাজার হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের রোগী, তাদের পরিবারবর্গ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করে বিভিন্ন সমস্যা ও পরিষেবা সম্পর্কে অবগত হয়েছেন। বিধায়ক শ্রী চৌধুরী হাসপাতালের পার্কিং সমস্যার সমাধান সহ মহিলা ওয়ার্ডের নির্ধারিত শৌচাগার শুধুমাত্র মহিলাদের জন্য ব্যবহারের উপযোগী করে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। হাইলাকান্দি পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুর ষষ্ঠ খণ্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় 46 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাফিজুর হক বড়ভুইয়া নামের এক যুবককে আটক করেছে। পুলিশ

জানিয়েছে যে উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। ছাত্র সংগঠন এআইডিএসওর আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে 30 জনের কম ছাত্রছাত্রী থাকা সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এবং সংগঠনের পক্ষ থেকে সরকারি বিদ্যালয় বন্ধ না করে বিদ্যালয়গুলিতে শূন্য পদে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে এবং পরিকাঠামো উন্নত করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী সুবীর সেন।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুবীর সেনের কণ্ঠে।
1: জানতে হ্যাঁ ভিয়েতনাম দেশ কি জনসংখ্যা কিতনি হোগি? यही कोई 10 करोड़। इससे भी ज्यादा घरों में हम उज्ज्वला गैस पहुंचा चुके हैं पिछले 12 सालों में। सोचो जब करीब 11 करोड़ रसोई से लकड़ी का धुआं छटा होगा तब कितना कष्ट घटा होगा।
2: प्रधानमंत्री उज्ज्वला योजना अब सामाजिक परिवर्तन के माध्यम से देश के सतत विकास का एक बहुत बड़ा स्रोत बन चुकी है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
0: আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন মধুমিতা রায়ের পরিবেশনায়। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 9:00। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অরবিন্দ গজেন্দ্র গড়করের বাঁশিবাদন শুনবেন। সকাল 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা 10:30।

মিনিটে, বেলা 12টায় ও সন্ধ্যে 6টা 15 মিনিটে, বেলা 11টায় শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা, বেলা 11টা 30 মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন কল্পিতা দেব। আধুনিক গানের শিল্পী সবিতা চৌধুরী দুপুর 1টা 15 মিনিটে, দুপুর 1টা 40 মিনিটে শুনবেন নাটক টাপুর টুপুর, কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা দুপুর 2টা 30 মিনিটে। এতে প্রথমেই কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডক্টর অখিলচন্দ্র চৌধুরী। এরপর গোমহিষের কৃত্রিম প্রজনন এ নিয়ে বলবেন ডক্টর হিমাদ্রি সেন। এর অব্যবহিত পরই চাষের গান শুনবেন নাজিমুদ্দিন বড়ভূইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। বিকেল 5টা 5 মিনিটে মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5টা 35 মিনিটে, বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার ধারাবিবরণী শুনতে পাবেন সন্ধ্যে 6টা 30 মিনিট থেকে খেলার সমাপ্তি পর্যন্ত, প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এবারে নজরুলগীতি শুনবেন মধুমিতা রায়ের পরিবেশনায়।

পরপর দুখানি নজরুলগীতি শুনলেন মধুমিতা রায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। এতে আজ প্রথম গানটি শুনবেন ত্রয়ী ছবি থেকে ভূপিন্দর সিং এর কণ্ঠে।

গানটি শুনলেন টকঝাল মিষ্টি ছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম গৃহপ্রবেশ।

গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গুর্জরি তোড়ির আগে খেয়াল শুনবেন

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গুড়জড়ি তড়ির আগে খেয়াল শুনলেন অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে অরবিন্দ গজেন্দ্র গড়করের বাঁশিবাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ অরবিন্দ গজেন্দ্র গড়কড়ের বাঁশিবাদন শুনলেন। পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
3: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি করিমগঞ্জের বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেতা ও বাচিক শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। বন্ধুরা, অভিনেতা ও বাচিক শিল্পী অনির্বাণ ভট্টাচার্যের আলাদা করে পরিচয় দেবার দরকার নেই। আমাদের আলাপচারিতার মধ্য দিয়ে আপনারা তার সুদীর্ঘ অভিনয় জীবনের আর তার ফেলে আসা জীবনের আর এই মুহূর্তের যাপিত জীবনের নানা মুহূর্তের কথা, নানা অভিজ্ঞতা আর অনুভূতির কথা আপনারা শুনতে পারবেন। শুনতে পাবেন স্বকণ্ঠে তার প্রিয় একটি কবিতার আবৃত্তিও। তো চলুন শ্রোতা বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাই করিমগঞ্জের বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেতা ও বাচিক শিল্পী অনির্বাণ ভট্টাচার্যের কাছে। তার কাছেই শুনি

0: তার জীবনের নানা রঙের দিনগুলির কথা।
1: করিমগঞ্জেই আমার ছোটবেলা, বড় হয়ে ওঠা, করিমগঞ্জে আমার পড়াশোনা, করিমগঞ্জেই সবকিছু আমার। যদিও আমার জন্ম হয় করিমগঞ্জের পার্শ্ববর্তী 10 কিলোমিটার দূর, আমাদের বসত বাড়ি যেটা ছিল, বাড়ি, মূল বাড়ি কায়স্থ গ্রামে আমার জন্ম। তো তারপর থেকে করিমগঞ্জে, বাবা যেহেতু তদানীন্তন এই মহকুমাধিপতি অফিসে কাজ করতেন,

0: বাড়ি কায়স্থ গ্রামে আমার জন্ম। তো তারপর থেকে করিমগঞ্জে, বাবা যেহেতু তদানীন্তন এই মহকুমাধিপতি অফিসে কাজ করতেন, সেই হিসেবে বাবার সঙ্গে আমরা করিমগঞ্জে চলে আসি। তো সেখানে আমার পড়াশোনা, বড় হয়ে ওঠা সব কিছু।
1: আর পাঠশালা কি কায়স্থ গ্রামে না করিমগঞ্জে?
0: না না, করিমগঞ্জে আমার পাঠশালা থেকে। আমি শুনেছি যেটা বাবা বলেছেন যে আমার যখন 1 বছর বয়স তখনই আমরা করিমগঞ্জে চলে আসি, পাঠশালা থেকে স্কুল কলেজ সমস্ত কিছু।
1: সেই সময়ের শিক্ষকদের কথা কি মনে পড়ে আজকে?
0: পাঠশালাতে আমাদের সুরেন্দ্রবাবু বলে একজন হেডমাস্টার ছিলেন, পূর্ণিমাদি বলে একজন দিদিমণি ছিলেন, কমলাদি আজ কেউই নেই, খুব মনে পড়ে তাদের স্নেহ, তাদের শাসন, তাদের ভালোবাসা, আমাদেরকে মানুষ হিসেবে গড়ে ওঠার এদের যে একটা কি বলবো
1: ভূমিকা বা
0: ভূমিকা
1: অবদান,
0: এটা মানে এখনো ভুলতে পারি না।
1: পাঠশালা করিমগঞ্জে, হাই স্কুল করিমগঞ্জ
0: গভর্নমেন্ট স্কুলে,
1: হ্যাঁ, তারপর করিমগঞ্জ কলেজ, নিশ্চয়ই
0: করিমগঞ্জ কলেজ।
1: কায়স্থগ্রাম এই অঞ্চলের বরাক উপত্যকার একটি বর্ধিষ্ণু গ্রাম এবং সম্ভবত এক সময় বোধহয় মডেল ভিলেজ হিসেবেও সেটা স্বীকৃতি পেয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তো
0: ভারতবর্ষের বলা হতো শুনেছি সবচেয়ে শিক্ষিত গ্রাম।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক।
1: গ্রামের বাড়িটা কি আছে এখন আপনাদের?
0: খালি বাড়ি হিসেবে আছে আর কি, কেউ নেই, এমনি পড়ে আছে।
1: সেখানে যান এখনো? না,
0: খুব কম।
1: আচ্ছা,
0: কারণ কেউ নেই বাড়িতে,
1: মানে যেটা হয় মানে গ্রাম ছেড়ে শহরের দিকে সবাই।
0: বড় পুকুরটা পড়ে আছে, যদি কোন সময় যাই বাড়ির ভিটিতে আর যাওয়া হয় না, ভিটে শূন্য, ওই পুকুর পাড়টাতে বসে আমরা একটু গল্প গুজব করে চলে আস, এই এইটুকুই।
1: মানে সেই ছোটবেলার স্মৃতিটা কি নেই এই গ্রামের, মানে কায়স্থ
0: গ্রামে? না, আমার খুব বেশি নেই কায়স্থ গ্রামে। অকেশনালি যেতাম বাড়িতে, চৈত্র মাসে পুজো হতো, বাসন্তী পুজো, পৌষ সংক্রান্তি, এইসব কিছু কিছু অনুষ্ঠানে যেতাম,

0: করিমগঞ্জেই বড়
1: হয়েছে,
0: করিমগঞ্জেই পড়াশোনা, করিমগঞ্জেই চাকরি
1: জীবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি জীবন
0: পুরোটাই করিমগঞ্জে কেটেছে,
1: পুরোটাই।
0: কলেজ জীবনে আপনার নাটকে আসা বা বৃত্তি চর্চা, এগুলো কি কলেজ জীবন থেকে না স্কুল জীবন থেকে শুরু হয়েছিল?
1: না, এগুলো আমার স্কুল জীবন থেকে। আমি খুব সম্ভবত 1969 সাল, তখন প্রথম আমি আমাদের যে পাড়াতে বাস করতাম লঙ্গাই রোড, পশ্চিমপল্লী বলে একটা পুজো হতো এখানে, ওখানে শুরু হয়েছিল 1969 সাল। তো প্রথম সেখানেই আমরা পুজোর পর নাটক করি।
0: কোন ক্লাসে পড়তেন তখন?
1: আমি ক্লাস 7, তখন ক্লাস 7,
0: 1969
1: সাল। তো সেখানে ওই প্রথম রাখালদা আমাদের পাড়ার এক দাদা, মূলত রাখালদাই আমার নাট্যগুরু, ওই আমাকে ডেকে নিয়ে যায়, ছোট্ট একটা রোলে অভিনয় করার সুযোগ পাই। প্রথম নাটকটির নাম ছিল ন্যায়দণ্ড, কাল লেখা ছিল এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে ওই নাটকে আমার প্রথম অভিনয় পুজোর প্যান্ডেলে। তারপর ওই প্রত্যেক বৎসরই 2-3 বছর ওই পুজোর প্যান্ডেলেই নাটক করেছি, এছাড়া আর কোনো সেইভাবে কোনো নাট্যচর্চা করিনি। পুজো আসলেই আমরা বসে থাকতাম, কবে রাখালদা ডাকবে, রিহার্সাল শুরু।
0: এই অঞ্চলে তো এটাই ছিল, মানে সবারই শুরুয়াতটা বলা যায় এই পুজোর, পুজোর অনুষ্ঠান থেকে নাটক বা গান বা আবৃত্তি চর্চা, এটার শুরুটা বোঝা যায় বিভিন্ন জায়গাতে পুজো হতো,
1: পুজো
0: এবং শিলচর শহরে এরকম ছিল, করিমগঞ্জে এরকম। তো এই জায়গা থেকে আপনারও শুরু,
1: শুরু
0: পুজোর ইয়ে থেকে,
1: পুজো।
0: এবং তখন ক্লাস 7-এ পড়তেন,
1: সেভেনে পড়তেন
0: ওই সময় নাটকটা,
1: নাটকটা প্রথম নাটক আমার।
0: আচ্ছা,
1: একটা ছোট্ট রোলে রাখালদা আমার

0: সঙ্গে দিয়েছিল, ও বড়দের মাঝখানে আমরা দু একজন ছিলাম পাড়ার ছোট যারা ছিলাম, সুযোগ পেয়েছি আমি। এমনকি আমার সবচেয়ে বড় একটা সৌভাগ্য, খুব সম্ভব সেটা হবে 72-73 সাল হবে, আমাদের করিমগঞ্জের প্রভাত প্রতিম নাট্যপুর ব্যক্তিত্ব হিমাংশু দাশগুপ্ত, নিশ্চয়ই আপনারা শুনেছেন নাম তো, উনি যাত্রা করতেন, আমার পাড়ার দাদা স্মৃতিদা ডাকতাম, তো উনি আমাদের দেখলেন। হিমাংশু দাশগুপ্তের সঙ্গে আমি যাত্রাপালায় ওই 72-73 সালে থানার যে আমাদের ব্যারেকটা আছে ওখানে যাত্রাপালা হতো কালী পুজোর পর, আমি সৈনিকের ওই দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে থাকা ওদের সঙ্গে, উনি মহিষাসুর ছিলেন স্মৃতিদা বলাসুর, তো আমরা দুইজন আমাদের পাড়ার আমরা যারা আমার সমবয়সী যারা আমরা ওই একটা বল্লম নিয়ে শুধু দাঁড়িয়ে থাকা। হিমাংশু দাশগুপ্তর সঙ্গে আমার একটা জীবনের বিরাট স্মৃতি, কিন্তু দুর্ভাগ্য তখন মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না।
1: মানে যাত্রাও করেছেন আপনি?
0: হ্যাঁ, যাত্রাও করেছি।
1: আচ্ছা আচ্ছা,
0: করেছি আমি 2-3টে যাত্রা করেছি।
1: তো আপনার বাড়িতে, আপনার বাড়িতে নাট্যচর্চা বা সংস্কৃত চর্চার পরিবেশটা কি ছিল?
0: কেমন? সত্যি কথা বলতে কি, এ ধরনের কোনো সাংস্কৃতিক আবহাওয়া পরিকাঠামো এরকম কিছু ছিল না। দিদি একটু গান করত, দিদি গান বাজনা করতো, দিদি মূলত আমার দিদি ছিল মূলত স্পোর্টসের লাইনে, তো পাশাপাশি একটু গান বাজনা করতো, এইটুকুই, আর কোনো কিছু নেই। আমার বাবা কবিতা টবিতা লিখতেন, সাহিত্য চর্চা করতেন, উনি যখন এমসি কলেজে পড়তেন,
1: আচ্ছা,
0: ওনার কিছু কিছু আমি পেয়েছি বাবার লেখা ছোট গল্প কবিতা, এগুলো পেয়েছি,
1: কিন্তু কোনো প্রকাশ ছিল না?
0: না না, কিছু
1: নিজেই লিখে রাখতেন?
0: নিজেই লিখে রাখতেন সেই খাতাগুলো বাবা, আমি ওগুলো পেয়েছি বেশি দিন নয়, বাবা 2002-03 সালে হয়, বাবা যখন অসুস্থ স্ট্রোকে বিছানায় পড়লেন তখন বাবার ওই বইগুলো ঘাটতে গিয়ে আমি ওই, তখন ওগুলো তো আগে ধরার সাহস ছিল না, বাবার জিনিস ধরতে নেই,
1: মানে রাজবাড়ি লোক ছিল,
0: অসম্ভব, তো সে সাহস ছিল না, তখন আমার হাতে এগুলো আসে, দেখি বাবার অনেক এমসি কলেজের ডেট দেওয়া 1946 সাল বাবা এই কবিতাটা লিখেছেন বা একটা গল্প লিখেছেন, ওই ধরনের। এমনিতে গান বাজনা যে একটা বিরাট বা নাটকের এই ধরনের কোনো কিছু ছিল না। আমি প্রথম, আমার বাড়িতে আমার আর কোনো ভাই বোন জেঠুতো খুঁড়তো দ্বারা কেউ
1: এইসব কেউ এই ইয়েতে ছিল
0: না,
1: নাটকে বা গানে ছিল
0: না।
1: তো আপনি তারপর স্কুল থেকে তো কলেজে এলেন, করিমগঞ্জে কলেজে এসে কাদের পেলেন আপনার সাথী বা বন্ধু হিসাবে? এই নাটকের বা সংস্কৃতি জগতের কেউ ছিল না আপনাদের সঙ্গে?
0: আমরা মূলত 3 বন্ধু আমরা কলেজে খুব ছিলাম আমরা একসাথে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, ওমপ্রকাশ দত্ত চৌধুরী বরাবর্তী একজন নাট্য ভালো
1: অভিনেতা,
0: মুখোশের নির্মল দাস, এই দুটা মানুষ আমার, আমি আসলে ওদের মাঝখানে থাকতাম, ওই দুটা মানুষই আমাকে আমার নাট্য চর্চা সংস্কৃতি চর্চায় আমায়, আজকে আপনি যে আমাকে ডেকে এনেছেন এখানে, এটা কিন্তু ওদের শতাংশ অবদানের জন্যই আমি এখানে আসতে পেরেছি।
1: দুজনেই আজ প্রয়াত,
0: দুজনেই নেই, তো ওরা আমাকে সামনে এগিয়ে দিয়ে আমাকে এগিয়ে দিত, এই নাটকটা হোক, এই নাটকটা হোক, এই গানটা আজকে করি, এই কবিতাটা তুই আজকে কর, ওদের উৎসাহ, ওদের সমস্ত কিছু।
1: আপনি আপনি কি মুখোশী ছিলেন?
0: মুখোশী
1: ছিলেন?
0: হ্যাঁ, আমি মুখোশী ছিলাম।
1: মূলত মুখোশী মানে নাটক
0: না, প্রথম আমি আসলে কিছু আমার করিমগঞ্জ নাট্য চর্চায় না, আমি পাড়ার পুজো শেষ হওয়ার পর 72 সালে আমাকে পার্থদা, পার্থসারথী সেন পরিচালক মুখোশের ছিলেন, উনি আমাকে মুখোশে আসতে বলেন, কিন্তু সেই সময় আমি,
1: কোন সাল?
0: 72-73 সাল, মুখোশের জন্ম হয়নি, মানে উনি তৈরি করছেন শুধু, কিন্তু আমি না গিয়ে তখন আমি নাট্যগোষ্ঠীতে চলে যাই।
1: আচ্ছা,
0: গীতকপ্রসাদ দত্ত, কালিকাপ্রসাদ দত্ত এদের, সমীরবরণ দাশগুপ্ত এরা ছিলেন, তারপর আবার পার্থদা আমাকে ডেকে নিয়ে মুখোশে আনে, তো মুখোশ নাট্যগোষ্ঠী, মুখোশ নাট্যগোষ্ঠী, এই করে করেই আমি চলেছি, কিন্তু
1: মানে দুটোতেই, দুটো নাটকের দলেই নাটক করতেন?
0: নাটক করেছি, কখনো একটু বিরক্ত হয়েছেন নাট্যগোষ্ঠী, কখনো মুখোশ, আমি আসলে আমার নিজেকে কোনো একটা বিশেষ সংস্থার সঙ্গে আমি জড়িয়ে রাখতে চাইনি, আমি চেয়েছিলাম যে না ঠিক আছে, আমি আসলে একটু তখন কলকাতা গ্রুপ থিয়েটার মুভমেন্ট হচ্ছে, আমি ওগুলোর সঙ্গে একটু জড়িয়ে পড়েছিলাম, আমার একটা সোর্স ছিল তখন, ওখানে আমি গেছিলাম, তো আমি ভাবতাম যে ঠিক আছে নাট্য চর্চাটা হোক, নাটক করি, ভালো নাটক হোক, তো যার জন্য আমি নাট্যগোষ্ঠী তো করেছি, মুখোশও করেছি, সেই সময়টা বিশেষ, সেটা খুব সম্ভব মিছিল, তারপর যদি আমি কিন্তু আমি এগুলো নাটক আমি মুখোশে করেছি,
1: মিছিলটা তো মানে বাদল সরকারের
0: মিছিল,
1: তৃতীয় ধারার।

0: হ্যাঁ, তৃতীয় ধারা, কিন্তু ওটাকে পার্থদা
1: প্রসিনিয়ামে
0: করেছিল। এই নাটক নিয়ে আমরা লখনৌতে গেছিলাম, আমি মানে নাট্যগোষ্ঠীর সঙ্গেও আমি পাটনা গেছি, কানপুর গেছি নাটক নিয়ে, পূর্ণাঙ্গ নাটক প্রতিযোগিতায় মুখোশের সঙ্গে গেছি। তো এরপর গৌতম দাস বলে একজন আমাদের, গৌতম দা আমাদের সিনিয়র, খুব ভালো নাট্যকর্মী একজন, করিমগঞ্জের বরাক উপত্যকায় প্রথম আমরা একটা মুক্তাঙ্গন নাটক করি, যেটা আর কোনোদিন হয়নি, আর মানে আগেও হয়নি, আর পরে হয়েছে কিনা জানি না। আমরা পুরো মঞ্চ মানে পুরো একটা গ্রাম তৈরি করে, গরম ভাত অথবা নিছ ভূতের গল্প যেটা
1: শূন্যাঙ্গুলি,
0: হ্যাঁ, সেই পুরো একটা গ্রাম সেট তৈরি করে গৌতম দা আমাদেরকেই নাটকটা করিয়েছিল। বর্তমানে করিমগঞ্জের যে এলআইসি বিল্ডিংটা আছে ফায়ার ব্রিগেড, ঠিক অপোজিট খালি জায়গা ছিল, সেই জায়গাটাতে পুরো গ্রাম তৈরি করেছিল গৌতম দা, এবং সেই এখানে আমি নিবারণের চরিত্র করেছিলাম ওই নাটকটাতে, মুক্তাঙ্গনে হয়েছিল, দুবার মঞ্চস্থ হয়েছিল, এটা খোলা জায়গায় এবং গ্রাম তৈরি করা হয়েছিল একটা, মানে গাছ ঘর রাস্তা সমস্ত কিছু তৈরি করা হয়েছিল, খুব সম্ভব সেটা আটাত্তর হবে। এটা একটা মানে আমার
1: করিমগঞ্জে একটা নাটকের এটা বিশেষ ঐতিহ্য ছিল, করিমগঞ্জের সংস্কৃতি জগতে একটা বিশেষ ঐতিহ্য ছিল।
0: হ্যাঁ,
1: আজকের সময়ে অনেকটাই সেটাতে ফাটা পড়েছে আমরা লক্ষ্য করছি করিমগঞ্জে।
0: হ্যাঁ,
1: ইদানিং নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়েরা নাটক করছে, মুখোশ নেই বলা যায়,
0: মুখোশ নেই, নাট্যগোষ্ঠী নেই, নবদিগন্ত এর পর বহুরূপী ছিল। সত্যি কথা বলতে কি, শিলচর তো ধরুন 77-78 সালে অনুপদা আসার পর, শিলচরে আসার পর অনুপ দাস সমুদ্র সন্ধানে দিয়ে শিলচরে নাট্য আন্দোলন বা নাট্য চর্চাটা মানে কোথায় যে গেল আর কি, আজও এটা চলছে, মানে এত এত এগিয়েছে বরাক উপত্যকায় শিলচরে এই তখন থেকে সমুদ্র সন্ধানে। আমার মনে আছে আমি নিয়েছিলাম নাটকটা করিমগঞ্জে আমাদের পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে, পঙ্কজ দা বিশ্বজিৎ দা, অমিত তখন যুবক কাপালিকে রোল করেছিল, শেখর দেবরায়, সবাই ছিল শিলচরে, আজকে যারা নামী দামি অভিনেতা সবাই ছিল।
1: করিমগঞ্জ এখন নাটকের জেলা গ্রন্থাগারের মঞ্চ হয়েছে, মঞ্চের অভাবটা অনেকটাই মানে ইয়ে হয়েছে, কিন্তু নাটক
0: না, মঞ্চ তো ওটা নাটকের মঞ্চ হয়নি,
1: মানে জেলা গ্রন্থাগারটা নাটকের মঞ্চ
0: না, নাটকের মঞ্চ হয়নি ওটা, যারা করেছেন তাদের প্রয়োজনে করেছেন, এটা মিটিং হল, এটা মঞ্চ কোনো অনুষ্ঠানেরই, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উপযোগী মঞ্চ নয় এটা, তবু ওখানে করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই মঞ্চ নয়,
1: মানে রমণীমণি স্টেডিও তো আজ নেই, আজকে
0: নেই, নেই আজকে নেই, কলেজ অডিটোরিয়াম নেই। আর না, আরেকটা সমস্যা, মাঝখানে মানে উত্তর প্রজন্মের কেউ আসেনি, ইদানিংকালে কিছু আসছে কিন্তু মাঝখানে আসেনি, আমাদের পরে একটা বিরাট গ্যাপ পড়ে গেছে, মানে 90 দশক থেকে শুরু হয়েছে ওই বাইরে যাওয়া পড়াশোনা, ওই একটা দৌড় শুরু হয়েছে ইদানিংকালে, আজকে ধরুন 3-4 বছর যাবৎ কিছু নতুন ছেলে মেয়ে
1: নাটক করছে,
0: নাটক উৎসাহ আছে, করছে, চেষ্টা করছে।
1: আচ্ছা, তো আপনি আপনি তো একজন বাচিক শিল্পীও, আবৃত্তি চর্চার সঙ্গে কীভাবে জড়ালেন এই নাটক করতে করতেই?
0: হ্যাঁ,
1: আবৃত্তি চর্চায় আসা,
0: নাটক করতে করতে আসা। আর আরেকটা হচ্ছে কি, আমি আকাশবাণীতে যখন নাটকে অডিশন দিয়ে পেলাম, তখন জগন্নাথ বসু আসতেন নাটক করার, তখন কোনো নাটকের কোনো প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন না, তো উনাকে 3-4 নাটক আমি পেয়েছি, তখন উনি আমাকে একটু উৎসাহ দিয়েছিলেন যে আবৃত্তি করো, এইভাবে করবে, এবার দেখিয়েও দিয়েছেন, ওই সেই উৎসাহ থেকে পরে আমি এসছি নাটক মানে আবৃত্তি,
1: মানে প্রথম বলা যায় জগন্নাথ বসুর প্রেরণাটা,
0: প্রেরণাটা মানে ওনার উৎসাহটা, উনি বলছেন হ্যাঁ পারবে তুমি।
1: আপনি তো আকাশবাণীর একজন অনুমোদিত নাট্যশিল্পীও,
0: হ্যাঁ,
1: তো শ্রুতি নাটকও করেছেন অনেকটা, অনেক নাটকের সঙ্গে
0: করেছিলেন
1: অনুষ্ঠানে, যেহেতু আবৃত্তির কথাটা উঠলো, আমরা অনুষ্ঠানের এই ফাঁকে একটা আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনতে চাইছি, যদি একটা আবৃত্তি করে শোনান আমরা, আমাদের খুব ভালো লাগবে।
0: ঠিক আছে, আমার জীবনের প্রথম কবিতা যেটা আমি করেছিলাম, শিখেছিলাম, সেই কবিতাটাই করবো আর কি। সুনীল গাঙ্গুলির কেউ কথা রাখেনি, এটা দিয়ে আমার আবৃত্তির জগতে আসা, আর চর্চা তো এখন একদমই নেই, তবু আমি চেষ্টা করছি আমার জীবনের প্রথম যেটা আমি কবিতা শিখেছিলাম আবৃত্তির জন্যে, সেই কবিতাটি পাঠ করছি।

0: সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙে ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব কেউ আমাকে ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, তুমি যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বলুনা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো এক নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল কেউ কথা রাখে না।
1: বাহ, আমরা অনেকদিন পর আপনার আবৃত্তি শুনলাম, দারুণ লাগলো। আচ্ছা, আপনার জীবন বহু রঙে রঙিন, আপনি নাটক করেছেন, আপনি যাত্রা করেছেন, আপনি আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি সিনেমাও করেছেন আপনি এই অঞ্চলে। কয়েক বছর আগে আপনি সৌমিত্র অধিকারীর বিদেশি ছবিতে অভিনয় করেছেন। এবং আপনার একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে সঙ্গীত, আপনার জীবনসঙ্গী আপনার একজন এই অঞ্চলের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাশ্বতী ভট্টাচার্য। আপনি কি গানও গান বা গাইতেন গান?
0: এক সময় গান শিখেছিলাম, আমি 3rd year অবধি গান শিখেছিলাম, তবে গানের জন্য নয়, আমি মূলত ওই নাটক করতে গিয়ে আবৃত্তি করতে গেলে কিছু রেওয়াজ করতে হয়, সেই জায়গাটার থেকে একটু গান শিখেছিলাম। এমনিতে মঞ্চে বা কোনো জায়গায় আমি অনুষ্ঠানে কোনো গান করিনি, নাটকে প্রয়োজনে গান গেয়েছি। মিছিলে আমাদের গান ছিল, আমাদের গান গাইতে হয়েছে মিছিল নাটকে, আরও দু এক যদি আমি কিন্তু আমি তো আমাদের গান গাইতে হয়েছে, সেই নাটকের প্রয়োজন একটু একটু করেছি, তবে সেই ধরনের সঙ্গীত শিল্পী নই।
1: সঙ্গীত শিল্পী কিন্তু আপনি গান ভালোবাসেন?
0: হ্যাঁ, ভালোবাসি,
1: যেহেতু আপনার বাড়িতে গানের চর্চা আছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনি কি ধরনের গান শুনতে আপনি ভালোবাসেন?
0: গান তো প্রথম তো রবি ঠাকুরের গান

তারপর একটু আমি গণসঙ্গীত ভালোবাসি, শুনতে ইচ্ছে হয়, গাইতেও ভালো লাগে, আমি গাওয়ার চেষ্টাও করি, করেছি এক সময়। সবগুলি গানই পছন্দ হয়, বাংলা গান বিশেষ করে আমার বাংলা, হিন্দিতেও, হিন্দিও ধরুন পুরোনো দিনের ভালো ভালো হিন্দি গান।

0: তো এখন আপনার পর্যাপ্ত অবসর, সেই অবসর সময়ে কি করেন, কি করে আপনার সময়টা কাটে আপনার?
1: আসলে জড়িয়ে গেছিলাম, আমি আমার অবসর নেওয়ার পরেই আমি জড়িয়ে গেছিলাম নাটকের, ওই বলছিলাম না যে এক ঝাঁক নতুন প্রজন্ম এসেছিল তাদেরকে নিয়ে নাটকের চর্চায় জড়িয়েছিলাম। কিন্তু ওই একটু শুরু হতেই তো করোনাটা চলে এলো, দু বছর
0: তো সবার
1: জীবনে চলে গেল। এরপর আর শুরু করতে পারিনি, শুরু করতেও আমার নিজস্ব কিছু সাংসারিক নানান সমস্যা,
0: দায়িত্বের
1: জন্য আমি আর করতে পারিনি। ভাবছি আবার শুরু করব আর কি।
0: তো এই যে নিখাত অবসর, সে সময় বাড়িতে বসে কি করেন, গান শোনেন, পড়াশোনা?
1: গান তো শুনি, পড়াশোনা হয় না, সত্যি কথা বলবো কি, পড়াশোনা হয় না, গান শুনি আর ওই কাজকর্ম নিয়ে থাকি আর কি।
0: তো নাটক করার ইচ্ছে হয় না এখন?
1: খুব হয়, কিন্তু ওই যে বললাম না, আমাকে দিয়ে নাটক করিয়েছেন যারা, আমার বন্ধু ওমপ্রকাশ, নির্মল, পার্থদা, গৌতম দাস, এরা কেউ তো নেই এখন। আর আমাকে আর কেউ এভাবে আমাকে আমাকে দিয়ে কী কী করানো যায় কেউ হয়তো বুঝেনি বা আমাকে নিতে চায়নি, তার জন্য আমার হয়নি। এরা আমাকে দিয়ে অনেক কিছু করিয়েছে, অনেক কিছু যেটা আমার জীবনে। ওমপ্রকাশ তো মানে আমাকে দিয়ে, আমি মনে আছে আমাকে দিয়ে

0: এবং মুহূর্ত ওদের বাঘ নাটকটা করিয়েছিল, কিভাবে আমাকে তৈরি করেছিল আমি নিজেই ভাবতে পারিনি। আমি তারপর আমাকে 3 নম্বর চোখ নাটক করিয়েছিল, আমি এখনও ভুলতে পারিনি এইসব নাটক। ওম প্রকাশ, নির্মল, পার্থদা, গৌতম দা, আসলে এদের মধ্যে কাউকে পাচ্ছি না। আমি আমার আর নাটক হচ্ছে না,
1: মানে করিমগঞ্জ একটু মানে জায়গাগুলো একটু শূন্য হয়ে গেছে অনেকটাই,
0: অনেক শূন্য, পুরোই মানে নেই তো আর কেউ এখন, বিশেষ করে নাটক পরিচালক যারা। আগে আমার আসলে ওই গুণটা নেই, আমি নাটক পরিচালনা করতে পারি না, আমার সেই শিক্ষাও নেই, গুণও নেই, আমি পারি না। আর যারা এখন করিমগঞ্জে যারা করতো, এরা কেউ নেই, আর নতুন কেউ আসেনি এই মুহূর্তে। নীলাঞ্জন ভট্টাচার্য বলে একটা ছেলে, খুব ভালো স্ক্রিপ্ট লিখছে, নাটক পরিচালনা করছে। সন্দীপন আমরাকে পেয়েছিলাম, সন্দীপন ভট্টাচার্য, ও করতে পারতো,
1: সন্দীপন যে সিনেমাও করেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম ছবি কিন্তু নীলাঞ্জনের, আমি সৌমিত্র ছবির আগে কিন্তু আমি না, সব প্রথম আমি ওই ছবি করেছিলাম বিশ্বতোষ পাল মুখোশের, ও নববর্ষ একটা ছোট্ট একটা ছোট গল্প করেছিল, ওইটাতে করেছিলাম। তারপর বিবর্ণ মানে নীলাঞ্জন ভট্টাচার্যের,
1: এগুলো হচ্ছে সিনেমা,
0: সিনেমা
1: মানে ভিএইচএস
0: সিনেমা। তো নীলাঞ্জন, সন্দীপ এরা কিন্তু পরিচালনায় আসতে পারত, এরা যদি আসতো প্রথমে, তাহলে করিমগঞ্জের নাটক মানে এখন যে ছেলেমেয়েগুলো আছে, নাটকের মান বেড়ে যাবে, আবার আমি আশা করি বেড়ে যাবে।
1: না আপনিও যদি একটু একটু এইভাবে এগিয়ে আসেন তাহলে করিমগঞ্জের,
0: আমি তো আছি,
1: আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে করিমগঞ্জের।
0: আমি আছি, থাকি থাকি ওদের সাথে থাকি, আমি চেষ্টা করি থাকার, ওই মঞ্চে আর উঠার হয় না।
1: তো আবৃত্তি চর্চার জায়গাটাও করিমগঞ্জে দীর্ঘদিন হয়েছে যে অনেকটাই কমে এসছে,
0: কমে এসছে,
1: তো এক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব।
0: ইদানিংকালে কিন্তু নতুন প্রজন্মের বেশ কিছু ভালো ভালো ছেলে মেয়ে এগিয়ে এসছে, কিন্তু আবৃত্তিতে খুব ভালো ভালো, খুব দারুণ করছে ওরা। করিমগঞ্জে একটা আবৃত্তি চর্চা কেন্দ্র আছে, যেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, শ্যামলদেব, শ্যামলরঞ্জন দেব শ্যামলদা করেছিল,
1: প্রয়াত শ্যামলদেব,
0: হ্যাঁ প্রয়াত শ্যামলদেব শ্যামলদা, এই অর্গানাইজেশন থেকে বেশ কিছু ছেলে মেয়ে বেরিয়ে এসছে ভালো ভালো। নাটকে পরিচালকের অভাব, শিলচরে কি হয়েছিল, অনুপদাকে পেয়ে শিলচরে বেশ কিছু ভালো নাটক, তারপর শেখরদেব রায়, শান্তনু পাল এলো, চিত্রভানু ভৌমিক, এই যে মানুষগুলো আসায় শিলচরের নাটকটা নতুন প্রজন্ম পেয়েছে ওরা। আসলে ভালো পরিচালক যদি না হয়, তাহলে নতুন ছেলে এসে যদি সে তাকে যদি আমরা ইয়েটা না দিতে পারি, অল্টারনেটিভটা না দিতে পারি, তাহলে তো ওর টিকবে না। চিত্রভানু ভৌমিক, শেখরদেব রায়, শান্তনু পাল, ওরা এটা তো দিচ্ছে, যার ফলে শিলচর
1: জায়গা হচ্ছে যে স্ক্রিপ্ট,
0: স্ক্রিপ্ট
1: এটা একটা বড় জায়গা,
0: বড় জায়গা
1: যে বড় গোপত্তা ইদানিং স্ক্রিপ্ট হচ্ছে না, মানে নাটক লেখা হচ্ছে, চিত্রভানু ভৌমিক লিখছেন, ইন্দ্রনীল দে লিখছে,
0: ইন্দ্রনীল
1: আরো কিছু ছেলেরা নাটক লিখছে,
0: হ্যাঁ লিখছে। করিমগঞ্জে ওই একমাত্র নীলাঞ্জন লিখছে এখন, আমরা পেয়েছি, আর তো নেই।
1: দীর্ঘ জীবন আপনি কাটিয়ে এসছেন, জীবনের অপ্রাপ্তি কি বোধ করেন কোথাও, কোথাও না পাওয়ার বেদনা কি কাজ করে?
0: আমি যা ততটুকুই পেয়েছি, আমি এর চেয়ে বেশি কিছু পাওয়ার মতো আমার সেই যোগ্যতাও নেই, আমি আমার সেই আশাও নেই,
1: সেটা তো অন্য
0: জিনিস। যতটুকু আমি যা
1: নিশ্চয় আছে যোগ্যতা,
0: আমি যা তা ততটুকু পেয়েছি, আমার এ ব্যাপারে কোনো ইয়ে নেই। ওই যে আগে আমি বলছিলাম না যে ওম প্রকাশ, নির্মল আমাকে এগিয়ে দিত, আমি ওই যে বললাম আমি ব্যায়ামও করেছি কলেজে, আমি রাজনীতিও করেছি, আমি কলেজে ইলেকশন খেলেছি, কিন্তু ওই ওই দুটো লোক ওম প্রকাশ, নির্মল, ওদের গাইডেন্স, ওদের বলবো আমার বন্ধু হলেও কি হবে, আমার ওদের গাইডেন্স, ওদের ওদেরকে নিয়ে আমার আমার সব কিছু, যার ফলে আমি সব কিছু দিয়ে যেতাম, কিছুই হয়নি, কমপ্লিট হয়নি আর কি, সব কিছুই করেছি বাট ইয়ে হয়নি আর কি, মানে আমি সম্পূর্ণটা দিতে পারিনি আর কি, তো আমার এর জন্য কোনো দুঃখ নেই।
1: মুখোশটাকে আবার ফিরিয়ে আনা যায় না,
0: আর হবে না,
1: সম্ভাবনা নেই,
0: সম্ভাবনা নেই, কারণ মুখোশকে রিভাইভ করতে গেলে আমরা এই মুহূর্তে আরেকটা সংস্থা তৈরি হয়েছে, আমি তৈরি করেছি একদম নতুন প্রজন্মকে, তো মুখোশের পুরনো যারা কেউ নেই, বলতে গেলে কেউ নেই, আমরা 3-4 জন আছি, কে কারোরই সময় নেই এখন, মুখোশ আর রিভাইভ হয় না, পার্থদাও চলে গেছে, বৌদিও নেই, গৌরী সেনও নেই, মুখোশ আর হবে না।
1: না তো এই যে করিমগঞ্জের এই যে সাংস্কৃতিক জগতের এই যে একটা মানে ইদানিং যে
0: পিছিয়ে পড়া, যেটা
1: এটা এটা আপনার আপনাকে কুড়ে খায় না,
0: খায় না সেটা অস্বীকার করবো না,

0: তবে আমার মনে হয় আর কিছুদিন অপেক্ষা করলে সেটা ঠিক হয়ে যাবে,
1: নতুন প্রজন্মেরা উঠে আসছে,
0: উঠে আসছে, সেটাই একটা আশার ব্যাপার দেখতে পাচ্ছে। এবং আপ্রাণ চেষ্টা করছে ভালো কিছু করার, কিছু কিছু ভুল হচ্ছে, কিছু কিছু হয়তো শুধরানোর চেষ্টা করা হচ্ছে।
1: নতুন নাটকের টিমের নাম কি ওদের যারা নতুন করছে? যারা
0: থিয়েটার কমিউন,
1: থিয়েটার কমিউন, আচ্ছা
0: থিয়েটার কমিউন,
1: এটা তো শিলচর রূপমেও নাটক করেছে।
0: হ্যাঁ, সন্দীপন, আমি, নীলাঞ্জন, বিশ্বতোষ, সৌমিত্র অধিকারী, বাণীব্রত রায়, আমরা সবাই মিলে ওদেরকে এটা তৈরি করেছিলাম। তো এই মুহূর্তে বললাম না, একটুক আমি একটুক আমার নিজস্ব কিছু পারিবারিক কারণে আমি
1: নিজেকে গুটিয়ে নিয়েছেন,
0: গুটিয়ে নিয়ে সময় দিতে পারছি না, কারণ আমাকে বাড়িতে সময় দিতে হচ্ছে বেশি, এর জন্য আমি একটু কম সময় দিতে পারছি আর কি। আশা করি ঠিক হয়ে যাবে সব।
2: শ্রোতা বন্ধুরা, নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন করিমগঞ্জের বিশিষ্ট নাট্যকর্মী, অভিনেতা ও বাচিক শিল্পী অনির্বাণ ভট্টাচার্যের সুদীর্ঘ জীবনের নানা পর্বের নানা অভিজ্ঞতার কথা, নানা অনুভূতির কথা। তার সুদীর্ঘ সুস্থ জীবন আমরা কামনা করি, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দিই, অনুষ্ঠান উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহণে ছিলেন সুজিত দাস, সম্পাদনা অভিজিৎ নাথ, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হিতব্রত ভট্টাচার্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি মঞ্জিল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।
2: পুলিশ?
3: মিস সীমা?
2: বলুন।
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
4: RBI এ কথা বলে
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি হাম দিয়ে দি চুকে সনম ছবি থেকে, কবিতা কৃষ্ণমূর্তি ও অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

0: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
1: কি হলো?
0: নতুন কিডব্যাক চাই।
1: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
2: কারেক্ট।
1: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে CMS পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে।
3: যাও যাক। দেখো এসে গেছে না কিডব্যাক।
1: RBI এ কথা বলে
4: প্রথমে নিজের ব্যাংক, তারপর RBI ওম্বুডসম্যান।
5: জানতে হ্যা ভিয়েতনাম দেশ কি জনসংখ্যা কিতনি হোগি? यही कोई 10 करोड़। इससे भी ज्यादा घरों में हम उज्ज्वला गैस पहुंचा चुके हैं पिछले 12 सालों में। सोचो, जब करीब 11 करोड़ रसोई से लकड़ी का धुआं छटा होगा, तब कितना कष्ट घटा होगा।
6: प्रधानमंत्री उज्ज्वला योजना अब सामाजिक परिवर्तन के माध्यम से देश के सतत विकास का एक बहुत बड़ा स्रोत बन चुकी है।
5: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
7: বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি রিফিউজি ছবি থেকে দ্বৈত কণ্ঠে সনু নিগম ও আলকা ইয়াগনিকের কণ্ঠে।

এই গানটির সাথে সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান শিশুমেলা।

আমার আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাই নিশ্চয়ই প্রতিদিনের মতো আজও রেডিওর ওপারে অপেক্ষা করছো সকাল সকাল এই বৃষ্টি ভেজা দিনের শুরু থেকেই, তাই তো? সত্যি বলছি কিনা বলো? আমি জানি প্রতি রোববারই তোমাদের প্রিয় অনুষ্ঠান শোনার জন্য তোমাদের অপেক্ষা সকাল সকাল থেকে শুরু হয়ে যায়। তো যাই হোক, ঘড়ির কাঁটা তোমাদের অনুষ্ঠানের সময় এসে পৌঁছে গেছে, তাই আমিও কি আর অনুষ্ঠান শুরু না করে থাকতে পারি বলো? একদমই না, মোটেও না। ঘড়ি যখনই তোমাদের অনুষ্ঠানের সময় এসে পৌঁছেছে, আমিও আর একটুও দেরি না করে তোমাদের অনুষ্ঠান শুরুই করে দিয়েছি। তোমরা যেভাবে গোটা সপ্তাহ ধরে অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষায় থাকো, আমিও তো ঠিক এভাবেই গোটা সপ্তাহটা তোমাদেরকে অনুষ্ঠান শোনানোর অপেক্ষায় থাকি। তো এই একটু পার্থক্য, শোনা আর শোনানো, তাই তো? কারণ আমার ছোট্ট বন্ধুদের যদিও আমি চোখে দেখতে পাই না, কিন্তু কথার মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে একদম জড়িয়ে যাই, তাই তো? তোমরা সকলেই আমার বন্ধু। তো যাই হোক, এখন আবহাওয়াটা খুবই পরিবর্তন হচ্ছে, কখনো বৃষ্টি, কখনো আবার প্রচণ্ড রোদ, গরম। সূর্যি মামা কখনো বা বড় বড় চোখে রাগ করে আমাদের দিকে তাকাচ্ছে, আবার কখনো সূর্যি মামা একেবারে ঘুমিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে, তাই তো? যখন চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় বা সূর্যি মামা কান্না করে, তখন যে আমাদেরও মানে বৃষ্টি হয়, আমরাও একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করি। আবার যখন সূর্যি মামা বড় বড় চোখ করে আমাদের দিকে তাকায়, তখন তো আর বলেই লাভ নেই, প্রচণ্ড গরম। তো এই যে গরম, এই যে ঠান্ডা, সেটার মধ্যে

আমাদের একটু নিজেদেরকে সতর্ক রাখতে হবে, কারণ খুব বেশি পরিমাণে জ্বর সর্দি কাশি তাছাড়াও পেটের অসুখেরও একটু সম্ভাবনা থাকে। তাই নিজেদেরকে একটু সাবধানে রাখবে। যেদিন প্রচণ্ড গরম সেদিন খুব বেশি পরিমাণে আইসক্রিম খেলাম, ঠান্ডা জল খেলাম, গায়ে ঠান্ডা জল ঢাললাম, স্কুল থেকে এসেই ঠান্ডা জলে গা ধুয়ে ফেললাম, আর যেদিন বৃষ্টি পড়ছে সেদিন আমরা বৃষ্টিতে ভিজলাম, সেই জিনিসগুলো যদি করে থাকি তাহলে কিন্তু আমরা নিজেরাই অসুস্থ হব। তার মধ্যে সামনেই পরীক্ষা, তাই তো? সত্যি বলছি কিনা, অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার অনেকেরই আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে। তো আমাদের যে এই যে আমাদের এই সেশন শুরু থেকে এতদিনের যে একটা অপেক্ষা, পড়াশুনো, নিজেদেরকে তৈরি করা, সেটা আমরা কিসের জন্য? পরীক্ষার জন্য। তো তো তখন যদি আমরা শারীরিকভাবেই অসুস্থ হয়ে পড়ি তাহলে কি আর হবে? প্রচণ্ড দুঃখের হয়ে যাবে ব্যাপারটা, তাই না? সত্যি না? তো একটু নিজেদেরকে এই সময়টায় সতর্ক রাখতে হবে। প্রচ

যে আমাদের এই সেশন শুরু থেকে এতদিনের যে একটা অপেক্ষা, পড়াশুনো, নিজেদেরকে তৈরি করা, সেটা আমরা কিসের জন্য? পরীক্ষার জন্য। তো তখন যদি আমরা শারীরিকভাবেই অসুস্থ হয়ে পড়ি তাহলে কি আর হবে? প্রচণ্ড দুঃখের হয়ে যাবে ব্যাপারটা, তাই না? সত্যি না? তো একটু নিজেদেরকে এই সময়টায় সতর্ক রাখতে হবে। প্রচুর পরিমাণে জল খাবে, কিন্তু ফ্রিজের জল থেকে একটু নিজেদেরকে সরিয়ে রাখবে। পরীক্ষা সামনেই, তো জানোই প্রতি পরীক্ষার আগেই একটু গম্ভীর গম্ভীর কথা আমি তোমাদের বলি। কথাগুলো শুনতে গম্ভীর, কিন্তু কথাগুলো কিন্তু তোমাদের ভালোর জন্য। একটা কথা আছে, স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? হেও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়, কষ্ট হয়, কিন্তু না, সেই কষ্টটাকে যদি তোমরা কষ্ট না মনে করো, শাস্তি না মনে করো, তাহলে কিন্তু আগামী দিনে যখন তোমরা বড় হবে তখন নিজেদেরকে একটা সফল জায়গায় দেখতে পাবে। সেই সফল জায়গায় দেখার জন্য এই স্কুলের বড্ড ভারী ব্যাগটা যদি একটু কষ্ট করে এখন বয়ে নিয়ে যাওয়া যায়, তারপর আগামীতে যে তোমাদের আর ভারী ব্যাগ বইতে হবে না, তখন নিজেদেরকে ভীষণ হালকা মনে হবে। তো ওই হালকা মনে করার জন্য এখন সাময়িক একটু কষ্ট তোমাদেরকে করতেই হবে, তাই না? তো পরীক্ষার আগে যে ব্যাপারগুলো থাকে, সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা নিজেদেরকে পুরো তৈরি করে নিয়েছি এখন, কারণ পরীক্ষা প্রায় দরজায় পৌঁছে আমাদেরকে দরজা ধাক্কা দিচ্ছে যে খোলো খোলো আমি চলে আসব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদের কিছুই করতে হবে না, পুরনো পড়াগুলো প্রত্যেক দিন একবার করে পড়তে হবে। মনে করলে ধরো এগুলো তো শেখা হয়ে গেছে, আজ আর পড়ছি না, বা থাক ও পরীক্ষার আগের দিন দেখা যাবে, না, তখন কিন্তু পরীক্ষার আগের দিন সমস্ত ব্যাপার গুলিয়ে যাবে। তো তাই প্রতিদিন এগুলো একবার করে পড়তে হবে। তাছাড়া পরীক্ষার আগের দিন অনেক রাত্র পর্যন্ত জেগে পড়াশুনো করাটা কিন্তু একদম উচিত নয়। পরীক্ষার আগের দিন ঠিক সময় মতো, মানে অন্তত পক্ষে রাত্রি 10টার ভেতরে তো বলবো আমি, তোমাদেরকে ভাত টাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়াটা ঠিক। একদম পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে পরের দিন পরীক্ষার হলে গিয়ে নিজেদেরকে অসুস্থ মনে হতে হয়। তো সেই যে সারা রাত তীর ধরে জেগে পড়া, সেটা যদি না করতে হয় তাহলে এখন একটু আধটু তো নিজেদেরকে তৈরি করতেই হবে এই সপ্তাহটা। আবার যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তাদেরকে বলবো, তোমরা নিশ্চয়ই নিজেদেরকে তৈরি করে ফেলেছো, শুধু এই পরীক্ষার আগের দিনের পড়া মোটেও চাপ নেবে না, একদম যতটুকু দরকার ততটুকু পড়াশুনো করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তারপর সকালবেলা উঠে ভালো করে খাবার দাবার খেয়ে জলের বোতল টোতল সঙ্গে করে নিয়ে তারপর ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে। তো ব্যাপারগুলো একটু বোঝা গেছে? কি বোঝা গেছে? নিশ্চয়ই, তাই তো? তো কথাগুলো তো বলতে হয়, কারণ আমাদের বড়দের তো কর্তব্য তোমাদেরকে সঠিক পথ দেখানো। কারণ আজকের ছোট্টরা যে তোমরা আগামী দিনের বড়রা, তখন তো আমরা বুড়ো হয়ে যাব, আমাদেরকেও তোমাদেরই বয়ে নিয়ে যেতে হবে, তাই তো? তো যাই হোক, আর গম্ভীর কথা বাড়াচ্ছি না, আমি দেখছি, দেখছি মানে কি, আমি অনুভব করছি তোমাদের মুখগুলো গোমরা হয়ে যাচ্ছে, পড়ার কথা বললেই তো সকলের ঘুম পায়, খিদে পায়, তাই তো? আবার পড়া শেষ হয়ে গেলে ঘুমও চলে যায়, খিদেও চলে যায়, আবার নিজেদের দেশে থাকতে ভালোবাসো। তো যাই হোক, কখনো কখনো ওই যে বললাম আমরা কি আর বইতে পারি, স্কুলের ব্যাগটা না, সেই বড্ড ভারী ব্যাগটা যদি এখন একটু কষ্ট করে বয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আগামীতে সফলতা আর সফলতা। তো আর কথা বাড়াচ্ছি না, এবারে শুরু করছি আমাদের গান কবিতার আসর। আজকে আমাদের আসরে একজন নতুন বন্ধু আছে আমাদের সাথে, সে বন্ধুর কবিতা কিন্তু তোমরা কখনো শোনোনি, সেই ছোট্ট বন্ধু তোমাদের সবাইকে কবিতা শোনানোর জন্য আজকের আসরে এই প্রচণ্ড বৃষ্টি, সকালবেলার প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে ও চলে এসছে তোমাদেরকে কবিতা শোনাবে বলে। ওর প্রচণ্ড ইচ্ছে তোমাদেরকে কবিতা শোনাবে। তো আমাদের আজকের আসরে আমাদের নতুন বন্ধুর নাম আয়ুষ্মান রায়। তো আমরা এবারে আয়ুষ্মানের কবিতা শুনব। তো এতক্ষণ তো ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে অনুষ্ঠান যতক্ষণ শুরু হচ্ছে না, আমি টুকটাক গল্প আয়ুষ্মানের সাথে সেরে ফেলেছি। আয়ুষ্মান কি কবিতা তোমাদেরকে শোনা

0: হবে সেটাও আমার জানা হয়ে গেছে। তাহলে সেটা আর আয়ুষ্মানের আগে আমি বলে ফেলি, আয়ুষ্মান আজকের আসরে আমাদেরকে তিনটে কবিতা শোনাবে। তিনটে কবিতার মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনাবে। তো চলো এবারে শোনা যাক আয়ুষ্মানের পরপর তিনখানা কবিতা। তো সবাই তৈরি? তো আয়ুষ্মানও তৈরি, চলো শুনি এবারে।
1: কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে। ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। কবি জসীমউদ্দিনের রাখাল ছেলে। রাখাল ছেলে রাখাল ছেলে, বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ওই যে দেখো নীল নোয়ানো সবুজি ঘেরা গা, কলার পাতা দুলায় চামর শিশির ধোয়ায় পা। সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা। সেথায় যাব, ও ভাই এবার আমায় ছাড়ো না। রাখাল ছেলে রাখাল ছেলে, আবার কোথায় ধাও, পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও। ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠিলে রোদে হাসে। আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোড়ে তাই। চলতে পথে মটর শুটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঝের বেলা কইব কথা এবার তবে যাই। কাজের কথা জানি নে ভাই, লাঙুল দিয়ে খেলি, নিড়িয়ে দেই ধানের ক্ষেতের সবুজ রঙের চেরি। সর্ষে বালা নুয়ে গলা হলদে হওয়ার সুখে, মটর বনে ঘুমটা খুলে চুম দিয়ে যায় মুখে। ঝাউয়ের ঝাড়ে বাজায় বাসি পৌষ পাগল বুড়ি, আমরা সিথা চুষতে লাঙুল মুর্শিদা গান জুড়ি। খেলা মুদের গান ঘাওয়া ভাই, খেলা লাঙুল চষা, সারাটা দিন খেলতে জানি জানি নেকো বসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে। বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকার হেন শক্তে এর অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতি কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের।

0: তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো?
1: তো এতক্ষণ আমাদের আসরে আমাদের আজকের বন্ধু আয়ুষ্মান, মানে আয়ুষ্মান রায়, আমাদেরকে পরপর তিনখানা কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করে শোনালো। তো আয়ুষ্মান, তোমার কাছে ভবিষ্যতে আরও আরও আবৃত্তি আমাদের শোনার ইচ্ছে রইল। তো এবারে আমরা শুনব নজরুলগীতি। আমাদেরকে নজরুলগীতি পরিবেশন করে শোনাবে আমাদের আরেক বন্ধু অন্তরা পাল। তো চলো শোনা যাক কেমন। কি ভাবছো কবিতার পর নজরুলগীতির কথা বললাম, আসরে এতক্ষণ বকবক করলাম, গল্পের কথা তো বলিনি, গল্প শোনাবো, সেটা কি আর বলতে হয়? 32 পুতুলের যে আরো কয়েকটা পুতুল রয়েছে তাদের গল্প কি না শুনিয়ে আমি পালাতে পারি? মোটেও না। তো গল্প আসরে শেষে শোনাবো, একটু গান কবিতা শুনি তারপর না হয় শুনবো। তো চলো এবারে নজরুলগীতি শোনাবে আমাদের বন্ধু অন্তরা পাল।

তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে পরপর দুখানা নজরুল গীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু অন্তরা পাল। খুব সুন্দর করে অন্তরা আমাদেরকে নজরুল গীতি শোনালো। এবারে আসরে আমরা শুনব ছড়ার গান। ছড়ার গান শুনব আমরা অন্তরা চৌধুরীর কণ্ঠে, আর ছড়ার গান শোনার পর গল্প শোনার পালা। তো চলো এবারে শোনা যাক ছড়ার গান।

এতক্ষণ আমরা আমাদের আসরে শুনলাম ঝড়ের গান, এবারে গল্প। আজকে ৩২ পুতুলের আমরা ২৯ নম্বর পুতুলের গল্প আমরা শুনব। তো ২৯ নম্বর পুতুলের গল্প হচ্ছে দারিদ্র মোচন। তো আমরা সবাই জানি রাজা বিক্রমাদিত্য ভীষণ উদার মননের মানুষ ছিলেন। তো উনার যে আরও ২৮ পুতুলের গল্প, মানে ২৮টি পুতুলের গল্প আমি তোমাদেরকে শুনিয়েছি, প্রত্যেকটি গল্পেই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে জিনিসটা কি, রাজা বিক্রমাদিত্যের সেই উদার মনোভাব। প্রত্যেকটা গল্পে আমরা সেই উদার মনোভাবের পরিচয় আমরা পেয়েছি, আজও তার ব্যতিক্রম নয়। উনি ২৯ নম্বর পুতুলের গল্পেও তার ব্যতিক্রম নয়, সেই গল্পেও আমরা ওই ২৮ পুতুলের গল্পের মতো আমরা তার উদার মননের পরিচয়টাই আমরা পাব। তো আজকের গল্পের নাম দারিদ্র মোচন। একদিন রাজা বিক্রমাদিত্য রাজদরবারে বসে আছেন। তো তিনি বসে আছেন, মানে সমস্ত রাজদরবার চলছে, তো সবাই রাজাকে ঘিরে রয়েছে, রাজসভা চলছে। তো সে সময় একজন লোক সেখানে আসলো, মানে একদম সাদামাটা পোশাক গায়ে সে লোক। সে হাত জোর করে বলল যে, মহারাজ, যতদিন নদী বইবে, যতদিন আকাশে সূর্য উঠবে, ততদিন লোক আপনার জয় জয়কার গাইবে। আপনি তো কল্পতরু, আপনি তো ভগবান, যে যা চায় সে তাই পায়, সবার ইচ্ছে আপনি পূরণ করুন। আমি গরিব, আমার ইচ্ছে পূরণ করবেন? এজন্য আমি না আপনার কাছে এসেছি, আপনি আমার ইচ্ছে যদি পূরণ করেন। আপনার মতো দাতা আর একজনের কথাও শুনেছি, জম্বিন নগরের তিনি রাজা ছিলেন, ওনার নাম ছিল ধনেশ্বর। তিনি মানে সমস্ত কিছুই পুরো হাত খুলে গরিব দুঃখী অনাথ আতুরদের তিনি রোজ মানে হাত খুলে পুরো দান করতেন, রোজ ওদেরকে খাওয়াতেন। খাবার দাবার শেষে উনি প্রত্যেককে একটি করে মোহরও উনি দিয়ে দিতেন। তো একবার তিনি বসন্তকালে বাসন্তী পুজো করলেন। বাসন্তী ঠাকুর ও দুর্গা ঠাকুর আমরা জানি, বছরে আমরা দুবার দুর্গা ঠাকুরকে পুজো করি, একবার শরৎকালে আরেকবার বসন্তকালে। তো মানে তখন তিনি শয়ে শয়ে লোককে তিনি নেমন্তন্ন করলেন, আর প্রচুর লোক তিনি রাত দিন খেটে বড় করে মণ্ডপ বানালো।

এদিকে মানে অনেক মানে কি বলবো উৎসব পুরো। রাজা পুজো শুরু করলেন, বারে দুর্গা ঠাকুর এলো ফুল বেলপাতা দিয়ে, ব্রাহ্মণ পুজো শুরু করলেন, তো ভক্তি ভরে রাজা পুজো দিলেন। আর এই রাজার রাজ্যের যত গরিব দুঃখী কানা বোবা খোঁড়া আছে সবাইকে তিনি পেট পুরে খাওয়ালেন। তারপর রাজকোষ থেকে যার যত কিছু চাই তত মোহর তিনি দিলেন। তো শোনা যায় সেদিন নাকি ওই রাজা 7 কোটি মোহর তিনি বিলিয়েছিলেন। তো এই কথাগুলো ওই লোকটা বলছিল, আর রাজা বিক্রমাদিত্য চুপচাপ লোকটার কথা সমস্ত কিছু শুনছিলেন। তো তারপর লোকটার কথা শেষে তিনি পেয়াদা দিয়ে খাজাঞ্চিকে ডেকে পাঠালেন। তো রাজা লোকটাকে দেখিয়ে খাজাঞ্চিকে বললেন, খাজাঞ্চি একে নিয়ে যাও, একে রাজকোষে নিয়ে যাও, সেখানে যত সোনা দানা মণি মুক্ত হীরে জহরত আছে সব ওকে দেখাও, তার মধ্যে থেকে ও পছন্দ করে নিজের হাতে করে নিয়ে যাবে, ওর যতটুকু দরকার ততটুকু সে নিয়ে যাবে, আমার তাতে কোনো অসুবিধে নেই। তো খাজাঞ্চিও রাজার আদেশ মতো বললেন, ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি লোকটাকে রাজকোষে নিয়ে যাচ্ছি। এবং রাজকোষে লোকটাকে খাজাঞ্চি নিয়ে গিয়ে রাজার সমস্ত মণি মুক্ত হীরে জহরত সমস্ত কিছু দেখালো। তো সেদিন ওই দরিদ্র লোকটা মনের স্বাদ মিটিয়ে সে কী করল, 2 হাতে ধন রত্ন যা কিছু আছে রাজার নিয়ে রাজার গুণ গেয়ে গিয়ে রাজসভা থেকে বিদায় নিল। আর সবাই উপস্থিত যারা ছিল সবাই রাজাকে ধুন্নি ধুন্নি করল। দেখলে তো, আবারও আমরা এই গল্পেও রাজা বিক্রমাদিত্যের উদার মননের পরিচয় পেয়েছি, তাই তো? তো গল্পটা বলতে বলতে আমাদের আসরের সময়ও যে ফুরিয়ে এসছে, কী করি বলো, ইচ্ছে ছিল আরও একটু কথা বলবো তোমাদের সাথে, কিন্তু সময় তো আমাদের কাছে আর নেই, আর সময়ের কাছে আমরা সবাই বাধা থাকি, সময়টাকে সময়ের কাছে আমরা আর সময়কে আমরা উপেক্ষা করে কেউ আগে বাড়তে পারি না। তো যাই হোক, আগামী সপ্তাহে তো আবারও অনেক অনেক কথা হবে, গান কবিতা হবে, তার সাথে আমার গুরুগম্ভীর কথাও কিছু থাকবে, আবার কিছু মজার কথাও থাকবে। তো যাই হোক, তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের মতো আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিশুমেলা, উপস্থাপনায় বৃন্দা রায়, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

0: আমার কথা, এতে নিজের কথা বলবেন কল্পিতা দেব, এর পরই শুনবেন লোকগীতি, পরিবেশনায় মঞ্জুশ্রী দাস ও শিবানী দাস।
1: মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের জীবনের ভাবনা অভিজ্ঞতা একে অপরের থেকে ভিন্ন। এই ভিন্নতার মধ্যে লুকিয়ে থাকে আমাদের আমিসত্তা। নমস্কার, আমি কল্পিতা দেব। আজ আমি চেষ্টা করব আমার কথা বলার এবং নিজের কিছু অনুভূতি অল্প সময়ে ভাগ করে নেওয়ার। আমার জীবনের এই পথ চলা খুব একটা মসৃণ কোনো দিনও ছিল না। দ্বিধা দ্বন্দ্ব বাধা বিপত্তি ব্যর্থতা হতাশা সফলতা বারবার হোঁচট খাওয়া আবার ঘুরে দাঁড়ানো সব কিছুই আমার চলার সঙ্গে, এগুলোকে নিয়েই জীবন জীবনের মতো এগিয়ে চলছে। আমার একটা কথা বরাবরই মনে হয়, আমরা জীবনে অনেক সময়ই শিশুদের উপর নিজেদের ইচ্ছা প্রত্যাশা চাপিয়ে দিই। এগুলো সবসময় যে নেতিবাচক হবে এমন কোনো কথা নয়, বড়দের প্রত্যাশা থেকেও অনেক সময় ইতিবাচক দৃষ্টিকোণেরও জন্ম হয়। কিন্তু সবাই তো সমান হয় না, অনেক শিশুর মধ্যেই আত্মবিশ্বাসের অভাব থাকে, সেটা জিনগত কারণেই হোক কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। সব ক্ষেত্রে চেষ্টা করলেই যে সবার কাছে সফলতা আসবে এমন তো কোনো কথা নয়, কিন্তু সেই চেষ্টাকে উৎসাহ দেওয়া খুব দরকার। সবাই পারে, তুমি কেন পারবে না? এর বদলে তুমিও পারবে, একটু চেষ্টা তো করে দেখো, আর না হলে কি হবে, একটু ভুল হবে, কিন্তু চেষ্টা তো করো, দরকার পড়লে আমিও সাহায্য করব। এই সহজ অথচ শক্তিশালী উৎসাহবাণী জীবনে খুবই দরকার। আসলে শিশুদের জন্য কথাগুলো মনে হলো, একটা শিশু যখন শৈশব ছেড়ে কৈশোরে পা রাখে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে যায়, তখন নিজের এই না পারাটাকে নিয়ে সে হীনমন্যতায় ভোগে কিংবা ভয়ের সমুদ্রে তলিয়ে যায়। প্রেশার কিংবা চাপ প্রত্যেকের জীবনেই থাকে, এগুলো নিত্য চলার সঙ্গী। কিন্তু তার মাঝেও এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমি যথেষ্ট ভালো নই কিংবা আমার দ্বারা এটা হবে না, এই ভাবনা মনোজগৎকে দুর্বল থেকে দুর্বলতর করে তোলে, যার ফলে প্রশ্ন করা কিংবা স্বপ্ন দেখতে ভয় পাওয়ার মতো প্রবৃত্তিও জন্ম নেয়। নিরাপদ কোনো আশ্রয় যেন তারা খুঁজে পায় না। আমি হয়তো এক্ষেত্রে একটু লাকি কিংবা বলতে পারেন সৌভাগ্যবান যে আমি হাজারো ভিড়ের মধ্যেও সেই ভরসার হাত কিংবা আশ্রয় খুঁজে পেয়েছি। সফলতা হয়তো এখনো পুরোপুরি দরজায় কড়া নাড়েনি, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই চলছে অবিরত, কিন্তু স্বপ্ন দেখতে এখন আর ভয় লাগে না। জীবনে চলার পথে অসংখ্য নুড়িপাথর পায়ে বিঁধলেও সেগুলোকে কুড়িয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস এখন আছে, বলা যায় মনের ভেতর থেকেই সেই তাগিদটা আসে। ধন্যবাদ।
0: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে শুনলেন কল্পিতা দেবের নিজের কথা, এবারে শুনবেন লোকগীতি, প্রথম শিল্পী মঞ্জুশ্রী দাস।

আপনারা শুনছেন লোকগীতের অনুষ্ঠান। এতক্ষণ মঞ্জুশ্রী দাসের পরিবেশনায় লোকগীতি শুনলেন, এবারে শুনবেন লোকগীতি প্রাঞ্জলি দেবের পরিবেশনায়।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনলেন লুটেরা ছবি থেকে মোনালি ঠাকুরের কণ্ঠে। এবার শুনবেন সাজেন ছবি থেকে কুমার শানুর কণ্ঠে পরবর্তী গানটি।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মোহাব্বত ছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে এ গানটি।
1: জানতে হো বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায় জিসসে

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারে আকাশবাণী শিলচর, এবারে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি দেয়ানেয়া ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শঙ্খবেলা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি দ্য হ্যাকার ছবি থেকে রাজ বর্মনের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি অযোগ্য ছবি থেকে ইমন চক্রবর্তী ও শিলাজিতের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন দুজনে ছবি থেকে জুবিন গার্গ ও মোনালি ঠাকুরের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে ঘরে ও বাইরে ছবি থেকে।

0: পুলিশ?
1: মিস সীমা,
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি। এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে
0: যাবে। তুমি

0: দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
0: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
0: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
0: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
0: আরে
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার

0: আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
0: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবে।
1: এতগুলো টাকা?
0: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে। ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো, হাই, আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন।

0: এতক্ষণ শুনলেন সুবীর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহা

আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন 1:29:45। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগেসকো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সে দেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিক্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technology, cyber security, tourism and people-to-people contact.
0: ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়।

আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, পিএম ভারতীয় জন ঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গড়করি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, পিএম জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র ১৪ দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে, তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত ২০০ দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, ইরাকে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তায় গিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনো চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব
নাকচ করে।

0: দিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এডভার্সনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাতটায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া ১৬টি ম্যাচের মধ্যে তারা ১৩টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিশে ভারত ইউনিভার্সের সূচনা করবেন। ফ্রান্সের জি7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: পুলিশ?
2: মিস সীমা?
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: ১,০০,০০০ দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য ৩০,০০০ দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, আজকের নাটক টাপুর টুপুর।
5: আকাশবাণী শিলচর, আজকের নাটক টাপুর টুপুর। রচনা মনোজ মিত্র, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন, নাট্যানুষ্ঠান টাপুর টুপুর।

0: এটা কি মেঠাইয়ের দোকান গো?
1: না, রেস্টুরেন্ট।
0: ও মা, ওই সুলসাটার দোকানে বললো যে এখানে নৌকি বসে খায় দায় গপ্প সপ্প করে।
1: তা করে
0: মাসালে বাবা, বাইরে থেকে দেখি তো বোঝার জো নেই কোনটা মেঠাই ঘর কোনটা টিকিট ঘর। একটু আগে ঠেলে ঠুলে একটা ঘরে ঢুকেছি, দেখি তোমারই মতো একটা নৌক বসে বসে মাংস কুষছে, আর একটা মগ মুখে দিয়ে সুলুক সুলুক করে কি যেন খাচ্ছে। হুরি বাবারি, দুটো খাসির ঠ্যাঙে দড়ি বাঁধা, তার মাথার উপর ঝুলছে।
1: না না, এখন কিছু হবে না, সব বন্ধ।
0: আহ, ঘরটা তোমাদের বেশ গরম গরম, গামছা আছে?
1: কি আছে গামছা?
0: কি আতান্তরে পড়েছি বলতো শহর দেখতিস, শেষ তো বৃষ্টি বৃষ্টি, একটু আগুন হবে
1: বলছি বন্ধ, শুনতে পাচ্ছ না?
0: অমন হতচ্ছেদটা করছো কেন? তোমার এখানে মাগনা খেতে ঢুকিনি বুঝলে?
1: কি আছে?
0: বাবুগিন্নি হলে তা দেখান পাধার জলে গিয়ে দিতে।
1: দুপুর বেলা তোমার জন্য আগুন গামছা নিয়ে বসে আছি, দেখছো না সব এখন খেতে খুঁটে একটু ঘুমুচ্ছে।
0: অত ঘুমাও কেন? আষাঢ়ের দেবতে ডাকছে, গাছারা দিয়ে উঠে পড়ো না।
1: না, তুমি কে?
0: আমি আমি হলাম মা।
1: লক্ষ্মী
0: তাহলে তোমার দোকানের কি দশা হয় দেখো, শিকি শেয়ার বেঞ্চি সব।

0: নাচাওঁ। অ' মা, ওই মইবে ওই টেবিলের ওপরতে তারপর বসতে হয় নাকি তোমাদের শেহুরে দোকানে? কত কেদা
1: বলছি তা শুনছো না কেন?
0: ষাঁড়ের মতো শিশাও কেন? ভালো কথা বলে দেখো, শুনি কি না শুনি।
1: বাবুগিন্নি চাকর গিন্নি আমরা বুঝি নে, আমাদের হলো দোকান, সময় মতো এসো, দেখো সমান খাতির যত্ন করবো। যাও গাটা সর্বনাশ করো না, সর্বনাশ করো না।
0: ও মা, মাথা অব্দি দেখে শুয়ে আছি কেন? ওরে বাবারে, দেখা মাত্র বুকের মধ্যে স্যাঁত করে ওঠে।
1: গণেশ, আয় গণেশ। ব্যাটাকে রোজ বলি দরজায় চাবি লাগিয়ে ঘুমবি,
0: না না ডাকে, ভয়ের কিছু না।
1: তোমার তো আচ্ছা সাহস।
0: কেন, তুমি কি সিরেখানার সিতে বাঘ যে মুসো যাবো?
1: ও কি টেবিলের ওর জুতো তুলেছো?
0: এমন করে হাত পাড়ে যেন টেবিলের উপর এক মনে বোঝা রাখছি। দেখছো না ভিজে একেবারে কাদা হয়ে গেছে, তাই একটু শুকনো ঠায় রাখছি।
1: নামাও, শিখিয়ে নামাও।
0: আহা, ছিঁড়ে গেলে তুমি জানো এক জোড়া কিনে দেবে।
1: তুমি কি যাবে না যাবে না? ঘুমটাও গেল।
0: দুঃখ করো না, ঘুম চলে গেলেও আবার আসে।
1: তুমি এখন চলে যাও তো, বিকেলে আবার এসো।
0: দেখো আইনের কথা বললি, আমিও আইন দেখাবো। দোকান খুলে বসে নিজের খুশি মতো কেনা বেচা করবে? ওরে আমার জাদুরে, তোমার খুশি মতো সময় খদ্দের আসবে নাকি?
1: ওদিকে কোথায় চললে?
0: জানলাটা খুলি।
1: কেন?
0: একটু বৃষ্টি দেখবো।
1: শখে প্রাণ গড়ের মা।
0: খোলো না, মাথা খাও, খোলো না। আষাঢ় মাসে জল কাদায় ডিপ ডিপ করে মানুষ পড়া দেখতে বড্ড মজা লাগে, ঠিক ভাদ্র মাসে তাল পড়ার মতো। খোলো না।
1: তোমার মাথা কি গোল, ঘরটা ভারি দিতে চাও?
0: এই জলে ভয় পাও? সেইবারের বানে যে আমরা তক্ত বসে বসে শীতল বলের সঙ্গে খেলা করেছি গো।
1: এখান থেকে
0: তোমার কপালে আজ কি আছে তাই ভেবে।
1: কি হয়েছে?
0: আমি তোমায় কিছু না বলে ছেড়ে দিতে পারি, কিন্তু সে তো ছেড়ে দেবে না। ওই লাডি আজ তোমার কপালে নাচবে গো।
1: কি?
0: হ্যাঁ, সে তো তোমার খাতির করবে না। তোমার যে হাতির পাঁচ পা দেখা,
1: সে সেটা কে? হে লাশায়,
0: লাশায় বোতাকে সেলাম করে।
1: কে সে?
0: আমার আমার বর।
1: বর
0: না তো কি, সময় সময় 21 দিন আগে সাত পাক ঘুরেছি, ওই তো বিয়ের জুতো। দেখো দেখো, শুনে করে আ হয়ে গেলি এক্ষুনি এসে পড়লো বলে।
1: গণেশ, হাই হাই গণেশ, উঠে দেখ কোত্থেকে ভিজে মেয়ে মানুষ এসে জুটেছে। গণেশ, ওঠ ওঠ, শিখে। হাই রে হাই, কিরে আবার ঘুমলি? আয় গণেশ।
0: খেয়েছে, ঘুমি যে একেবারে নীতি পড়েছে গো, রাবণ রাজার মেজু ভাইয়ের গতি দেখি।
1: গণেশ, ওরে গণেশ,
0: উল্টে পড়েছে। এক বালতি জল এনে কানে ঢেলে দাও, ধরফড় করে উঠবে।
1: গণেশ, আয় গণেশ।
0: দাঁড়াও, তুমি সরদি কিনি আঁচলখানা নিংড়ে দিই গায়ে।
1: না খবরদার,
0: না হলে আজারও উঠবে না।
1: খবরদার, শাড়ির জল যেন এক ফোঁটা গায়ে না পড়ে। এমনিতে বেটা এক নম্বরে ফাঁকিবাজ, তার উপর মেয়ে লোকের গায়ের জল পড়লে দেখতে হবে না। শোনো শোনো,
0: ভালো কথা শুনলি না, যে রোগের যে টোটকা।
1: ওরে হারাম যারা, গানে আয় গানে।
2: গালাগাল দিচ্ছেন কেন? হ্যাঁ, কটা বাজে?
1: কখন থেকে ডাকছি মানে গালাগালটাই শুনতে পেলে?
2: বলছি না, ঘুমলে ডাকাডাকি করবেন না, ঘুমের সময় আমি আপনার কেউ না।
1: ওই দেখ,

0: কে বেনি বাবু?
1: কে জানে কোন দিকে সাঁতরে উঠে এলো, ভা করে দে
0: গাও কামাল,
1: বুঝতে পারছিস না?
0: এই এই হটা হটা হটাই আছে, কি দেখছো কি দেখছো? দেখো দেখো, তুমি আমাকে চেনো না? এই এই এই শেষে গায়ে হাত দেবো কিন্তু, এই হটা হটা, এই কি দেখছো কি দেখছো?
2: দেখছি গণেশের শুটটা কত বড়।
0: হবে না বেনি বাবু,
1: বার করে দে, একটু বার করে দে।
0: না ও আমার কম্ম না।
1: এসব কি হচ্ছে গণেশ?
0: কি করবো বলুন, একেবারে সুর ধরে টেনেছে।
2: দেখো তোমার দোকানে যা কেনাকাটি করবো আমি করবো, কিন্তু আমার কথা শুনো। এ তাল পড়াটা একটু দেখতে পেলাম না গো
0: বেনি বাবু।
1: কতদিন বলেছি না দরজায় তালা লাগিয়ে ঘুমবি, গায়ের মানুষের হাতে একটু পয়সা এলে এই উৎপাত শুরু হয়, যত সব ঝামেলা।
2: আহ চুপ করো না, মাথা খাও, আমার মরা মুখ দেখো।
1: বেরিয়ে যাও বলছি, দাঁড়িয়ে রইলি কেন? দেখতে পাচ্ছি না,
2: চুপ। সেই থেকে বলছি না, তা বুঝি কানে যাচ্ছে না? চুপ।
0: ওরে বাবা
1: ওরে বাবা, তুই আজ থেকে শাড়ি ব্লাউজ পরিস। দাও তিনি আগে আসুন।
0: কে আসছে বেনি বাবু?
1: লাট সাহেবের বাবা।
2: বেশি ফুটুনি করো না, যদি রেগে যায় দুজনকেই মামার বাড়ি দেখিয়ে ছাড় দে। এনে মশাই, হ্যাঁ আর রেগে সে যাবে। আমার সঙ্গে যে ব্যবহার তোমরা করছো সে কথা শুনলে, সময় সময় মাত্র 21 দিন হলো, এখন সে সহজে ছাড়ে দেবে না?

0: শনিবারের বার বেলাতেই দেবতা নামলো, কদিন চালাবে বলে মনে হয়। গায়ের দিকে কি হচ্ছে কে জানে। আচ্ছা এই শহরে বৃষ্টিটার কি দরকার বলুন দিনি দাদু, এখানে তো ফসলের কোনো আশা নাই।
1: এই সেই তাল নাকি,
0: বড্ড পড়া পড়ে গেছি ওই মুখটায়। কই গো,
2: কি চাই?
0: আসেনি সাক্ষালা, কোথায় গেল? কই গো, তোমার পানি নিজি খাবে না?
2: এটা কি তোমার তামাশার জায়গা?
0: কে বোঝাবে দাদু, সেই স্তক বলছি এর নাম শহর, তামাশা লয়, কাছে কাছে থেকো, না হলে কোত্থেকে কোথায় চলে যাবে। গেছি পান কিনতে, ঘুরে দেখি সাক্ষালা নেই। সেই থেকে তল্লাটে যাবতীয় দোকান ঢুঁড়ে বেড়াচ্ছি, লাস্ট টাইমে একেবারে নাজে গোবরে হয়ে গেছি। তা তা বসেছি কোথায়?
1: কি খোঁজা আছে মিস্টার?
0: বউ ভাই গেল কোথায়?
1: বউ
0: হ্যাঁ ওই সবে হয়েছে, এই সময়
2: একুশ দিন হবে।
0: হ্যাঁ দাদু, তা সকালবেলায় কিরকম ঘন হয়ে মেঘ করে এলো দেখেছিলেন তো, বলে শহর দেখতে যাবো।
1: বলা মাত্র বেরিয়ে পড়লে।
0: হ্যাঁ আমি আবার ভাই ওই বউয়ের কথা ফেলতে পারিনি, একুশ দিনই বদভ্যেস হয়ে গেল কিনা। তাছাড়া তাছাড়া বিয়ের আগে তো এসব কিছু দেখেনি।
1: কিছুই দেখেনি,
0: দেখবে কোত্থেকে? ওর বাপ যিনি মানে আমার হোর, তিনি তো জম বন্ধ। অমর আলী মিটে মশলা দেওয়া পান কিন্তু, তা সেই কখন সকালে দুমুটো পান্তা খেয়ে বেরিয়ে পড়েছি, শিয়ালদা স্টেশনে নামাইস তো যা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে না, এটা দেখবো ওটা দেখবো, মানে সৌর আমার অন্ধবেলে তানার মেয়ের দেখার মেটে না। তা আজুর কথা শুনে এই ছাতা না আনলে বুকে সর্দি জমে একেবারে।
1: ও মিস্টার ছাতাশা ছাতাশা,
2: এ আবার ছাতা বয়ে এক কলসি আনলো, এসব ভাগীরথের ওষুধ কি? নিজের ছাতার তলে সি দিয়ে বউটাকে ছেড়ে দিয়েছ, বৃষ্টির মধ্যে লজ্জা করে না?
1: তুমি কি মানুষ?
2: ছি ছি ছি,
0: দাদু দাদু দাদু, সে অনেক বৃত্তান্ত, আমি তো সেই স্তকর পেছনে ছাতা তুলে হেদে মরছি। অমর আলী তলায় এসো, ফুলসজ্জের ছাতা, একটু ভালো জায়গা দেখি মেলি, কি বলেন?
2: মেলো মেলো মেলো, আমার মাথায় মেলো, যেখানে যেখানে ঢুকে বউ ঘুরলে হলো, আগে দেখবে তো সে এখানে উঠেছে।

0: কিনা আছে কিনা
1: আছে যে যে তো আমি ওই স্যান্ডেল দেখে কখন টের পেয়েছি দাদু
2: কি জুতো তুলেছি টেবিলে
1: ফেলে দিও না ভাই ফেলে দিও না ফেলে দিও না একটুখানি থাক দেখবেন দাদু আর একটু পরে ও নিজেই নাইমে নেবে হয়তো সেরকমই ইচ্ছে করেছে
0: বিয়ে করেছে বৌসা মতে পারে না
1: এখন আর কিছু বলবেন না দাদু পান্তা আনলাম তেজ করে যদি আবার না খায় মরালি মিঠে মশলার সাথে লবঙ্গ ভরা পান আমি তবে খেয়ে নি
3: না না না না মাথা খাও মুখে দিও না
1: তোমার মাথায় সাড়ের নাদ পোড়া নাকি অসময়ে দাদুদের এখানে ঢুকে হাঙ্গামা করছো বুঝতে পারছো
0: দোকানদারের
3: কথা শুনলে জানো আমরা মানুষ না
1: সেন আমাদের বিয়ে হয়নি
0: ওরে গণেশ
1: চলো চলো চলো চলো চলো না না অনেক হাঙ্গামা করেছো দাদুদের এখানে দেখো দেখিনি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে
3: কিসের কথা খদ্দের হলো খদ্দের হলো
1: আরে আরে এখন হলো বিশ্রামের টাইম কি হলো না এখন তো আসো পড়েনি না দাদু চলো চলো দাদুরা খুব ভালো লোক বলে কিছু বলেননি চলো গো জুতো জোড়া আমি নি কি বলো গো
3: জুতো জুতো সিঁড়ি দেখো ভিজে একেবারে হ্যাঁ ডাকঘরের এখান পোস্টকার্ড বেরিয়ে পড়েছে দেখো
1: দেখেছো পোস্টকার্ড ঢুকে জুতো বানিয়েছে
2: দেখি দেখি কি লেখা আছে আমার একটা চিঠি আসার কথা ছিল
0: গণেশ
3: উনুনটা কই গো তোমাদের
1: উনুনে কি হবে মোরালি
3: পোস্টকার্ডটা আবার একটু শেখে নি এসে যখন পড়েছি আমার কাছে যে কদিন বাসে কই গো উনুনটা
1: না না না আর জ্বালাতন করো না হবে নাকি দাদু একটু আগুন বেশি না বেশি না এই সাইয়ের তলেই বিন্দু ডাক নিবু নিবু হলেও চলবে চলো চলো চলো আমরা বেরিয়ে পড়ি
3: কোথায় আমি চা না খেয়ে কিছুতেই নড়ব না
1: চা চা অবশ্যই একটু হলে জমতো ভালো কিন্তু দাদুদের বোধহয় কষ্ট হবে কি দাদু চেষ্টা সত্যি করলে হয় না একটু বলছে খাবে
3: দেখিছো দেখিছো কিরকম বড় মানুষই সাল যেন চোখ দিয়ে গিলি খাবে
1: বলছিলাম আমরা কিন্তু নগদে খেতাম বললাম দাদু একেবারে হ্যালো গড়ি মাখো তেল তবু হয় না না চলো চলো ফিরে যাই
3: বড় লোক বললি এতক্ষণে পোপো করে কষে করে চা বইয়ে আনত আমরা যে
0: কি ভেবেছি কি তোমরা
3: তুমি বা আমাদের কি ভেবেছো
0: এটা কি বৃন্দাবন
1: খুঁজে বার করা সোজা তাহলে কিছুতেই এক গিলাস চায়ের বন্দোবস্ত করা যায় না না তোমাকে একবার বুঝছি ভাই না হলে বড্ড গাড্ডায় পড়বে কাল
2: আজ চা না হলে কাল গাড্ডায় পড়বে কিরকম
1: বলে বলে শোনো ভাই শোনো শোনো আমার বউ না বেড়ে কালে কীর্তন গায় এখন এই ঠান্ডায় গলায় সানা পড়লি কণ্ঠ দিয়ে নিঃখাত কাল হরি হরি বেরোবে মানে ওই কালী কীর্তন স্থলে হরি সংকীর্তন
3: কেন মরতে এখানে আনলে গো এরা মানুষের দাম দেয় না চলো চলো ফিরে যাই দূর থেকে একটু হাওড়া পুলটা দেখিনি দুজনে আস্তে আস্তে গায়ে ফিরে যাই
1: চলো চলো তোমার যখন স্বাদ হয়েছে চলো হাওড়া পুল দেখি
3: ওই সাথে সিরেখানার সাদা বাঘটাও এক নজর দেখে নিব
1: মন্দ বলনি কিন্তু দুটো যে দুপথে
3: তা হোক এক পথে আমি দুটো দেখব বেশি হাঁটতে পারবো নি
1: সে তুমি যা বলবে তাই
0: তোমার নাম কি
1: আগে ওই কেষ্ট দুলাল মন্ডল
0: মেয়েটি তোমার কে হয়
1: কে ও মরালি
0: হ্যাঁ হ্যাঁ
3: হু মা এসব সপ্তকান্ড ভারত পড়ি বলে সীতাকার পতি
1: শুধু ইনি বলে কথা না শহরের মানুষগুলোই এমনি একটু আবলা গবলা দেখলে আমার হাসি পায়
2: শোনো মিস্টার বউ তো বলছো বউয়ের কপালে সিঁদুর কই
1: সিঁদুর
3: ও মা কি অলক্ষণ সিঁদুর নেই নাকি গো
1: সাক্কলা সিঁদুর কই মোনালি
3: ভালো করে দেখো
1: নেই

0: বুঝলে, বর্ষায় সব ধুয়ে গেছে, তাতে বরের কোনো ক্ষতি হয় না।
1: বটে, তা রেখাটা যে দেখা যায় না, কৃষ্ণ দুলাল,
0: এর মধ্যে স্থায়ী রেখা পড়বে কি করে দাদু? মাত্র সমে সমে
1: শিগগির কেটে দেবো, এরপর পুলিশ ডাকবো।
0: পুলিশ? পুলিশ কেন?
2: সেটা আদালতে ঢুকলে টের পাওয়া যাবে মিস্টার।
0: আদালত? আদালত কেন?
2: সেটা কাঠগড়ায় চাপলে মালুম হবে মিস্টার।
0: কাঠগড়া? কাঠগড়ায় কেন? কাঠগড়ায় কি হবে?
1: তোমার মুখে গড়গড়া ধরাবে, দুটোকে ছ মাস ছ মাস গানে ঘুরিয়ে দিলে টের পাবে। কেন?
3: বুঝেছি বুঝেছি, আদালতে বিচার হবে, তুমি আমার মানে আমি তোমার মানে আমরা ইয়ে কি না।
0: ঘাবড়ে দিয়েছিলেন দাদু? তা তা আমি রাজি দাদু, রাজি রাজি, ডাকুন পুলিশ।
3: সে কি গো?
0: হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি, তুমি যখন সত্যি আমার বউ, পেরমান দেওয়া মোটেই কঠিন হবে না, এমন কড়া কড়া পেরমান দেব। হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন পুলিশ ডাকুন।
3: ওগো না না না, মাথা খাও, বলা যায় না, বিচারের তালে গুলে যদি
0: দাদু, আপনাদের এখানে পর্দা খাটানো কামরা নাই?
1: এই আগে রোজ বলবো দরজা তালা লাগিয়ে ঘুমবি, রোজ হাট করে খুলে শুবি, আর রোজ একটা না একটা উৎপাত।
2: রোজ কোথায় আপনার উৎপাত হয়, শুধু আজই তো।
1: ওই হলো একদিন ঘুম না হওয়া মানেই তো।
0: দাদু দাদু, একটু চোখে মুখে জল দিয়ে আসা যায় না?
1: এইসব গাজিয়া এখানে ঢুকতে দেখলে কোন ভদ্রলোকের ছেলে বাবু আর আসবে? ইচ্ছে করছি ইচ্ছে করছি, ধরো তো উঠিস কি আমি দেখি।

0: মাসা গেল?
1: হ্যাঁ, এসো বসি, একটা সিগারেট ধরাই। ও ভাই, চললে নাকি? চলুক না একটা সিগারেট। দেখো দেখো দেখো দেখো, মুখে লাগাইও, বুকে লাগাইও না। তা তুই, তোমাদেরই ম্যানেজার দাদু লোকটা কিরকম বলে দিনি।
2: কেন, কিরকম মনে হচ্ছে মিস্টার?
1: বলবো, আমার যা মনে আসে বলি।
2: বলো না,
1: ব্যবসার কিছু বোঝে না।
2: আচ্ছা,
0: আর একটু আট পাগলা কেওড়া গোছের আছে,
1: আর ওই মেয়ে ছেলের ব্যাপারে একটু ঝোঁক আছে, কিছু মনে করো না। ওই তুমি নিজের বলেই বললাম।
2: কি করে বুঝলে মিস্টার?
1: কি বলো, শহরের মানুষ বুঝতে আমার দেরি লাগে নাকি?
2: বুঝলে,
1: আমার তো খালি হাসি পায়।
2: তোমরা যা বুঝেছো বেশ বুঝেছো, তবে বেনিবাবু কিন্তু রেস্টুরেন্টের কারবারে 40 বছর মিস্টার।
1: বুঝো, এই ওদের ঘুঘু লোকের সিঁড়ি আমাদের কাছে নাজে গোবরে হয়ে গেল।
0: হ্যাঁ গো, একটা কথা বলো না, দাদু তোমার কাছে হেরে গেছে?
1: হেরে আবার যায় নাই, গো হারা হেরে গিয়ে এখন তো চা বানাতে চলে গেল। কিরকম প্যাঁচ করছে, চাটা খাচ্ছি না গো।
0: রাগ করি, প্যাঁতেক করে চলে গেল, কিছু করবে না তো?
1: না না, কি আর করবে, ওই চা নিয়ে আসবে হাতে করে, ভেবেছিল একটু টাল বাহানা করে যদি দুটো পয়সা বেশি বার করে নেওয়া যায়, সেটি হচ্ছে না।
0: আজ আমাদের খুব আনন্দ হয়েছে না, কত কি দেখলাম।
1: আজ যেন তুমি বর্ষায় প্যাখম মিলিছ।
0: প্যাখম কি গো?
1: চিড়েখানায় চলো, দেখাবো দেখাবো।

0: হরিণের মাথায় দেখো পেখমের বাহার।
1: দেখো দেখো ওই দেখো, ওরা দুজনে ওখানে কিসব যুক্তি আসছে, আমার না ভালো লাগছে না গো।
0: তাই তো,
1: চলো চলো চলে যাই, আর একটা দোকানে যাই।
0: তাই চলো তাই চলো, এদের কাছে অনেক সময় খাটো বন্দুক থাকে কোমরে গোঁজা, যদি তাই নিয়ে এসে দাঁড়ায় আমার হাত তো খালি। না না চলো চলো, জুতো নাও, এসো এসো। সাতারা কোথায়? এই যে এই যে, হাতে আর কি কি ছিল?
2: আরে আরে কেষ্ট দুলাল, চললে কোথায়? ছি ছি, ঘুমের ঘরে কি বলতে কি বলেছি তাই বলে শুধু মুখে চলে যেতে হয়? বসো বসো।
0: আমাদের ডাকছেন দাদু?
2: দাদুর দোকানে চা না খেয়ে চলে যাবে তাই কি হয়? কই মা মরালি, এসো, কত দূর থেকে দুটিতে এসেছো আমার কাছে, তাই কি হয়?
1: শিয়ার ফেটে দিচ্ছে
2: দুটি, যেন দুটি চড়ুই পাখি।

0: যদি তাই নিয়ে এসে দাঁড়ায়, আমার হাত তো খালি। না না, চলো চলো, জুতো নাও, এসো এসো। সাতারা কোথায়? এই যে এই যে, হাতে আর কি কি ছিল?
1: আরে আরে কেষ্ট দুলাল, চললে কোথায়? ছি ছি, ঘুমের ঘরে কি বলতে কি বলেছি তাই বলে শুধু মুখে চলে যেতে হয়? বসো বসো।
0: আমাদের ডাকছেন দাদু।
1: দাদুর দোকানে চা না খেয়ে চলে যাবে তাই কি হয়? কই মা মরালি, এসো। কত দূর থেকে দুটিতে এসেছো আমার কাছে, তাই কি হয়? দুটি যেন দুটি চড়ুই পাখি।
2: হঠাৎ দাদু কিরকম ভালো লোক হয়ে গেছেন না?
0: শেয়ার ঝাড়ছে,
1: এই তো আমাদের কাজ রে ভাই। খদ্দেরদের তোয়াজ করেই তো 40টা বছর পার করে দিলাম। বসো বসো, আরাম করো। আহ, কাপড় টেমন গুটাচ্ছে কেন মালক্ষী? পুরুক না জল, এ তো আর ঠাকুর ঘর নয়। তোমরা গায়ের মানুষ, বেড়াতে এসেছো, অত ভুল বললে চলে? ওরে গণেশ, চড়ুই দুটোর জন্য দোকানে কাটলেন ভাই?
2: কাট কাটলেট কি গো?
1: সে কি মা লক্ষ্মী কোনোদিন খাওয়ায়নি?
2: না।
1: সে কি কথা কৃষ্ণ দুলাল, 21 দিন করেছো কি?
0: আগে ইচ্ছে তো ছিল, তা দোকানে পড়বে কত দাদু?
1: আহা, আগে খাও তো, কি পরে না পরে পরে দেখা যাক।
2: হ্যাঁ হ্যাঁ, পরে সে পরে দেখা যাবে।
1: দুখানা কাটলেট মাত্র, এর আবার দাম কি নেবো? দিও দুটো গাছি।
0: কত বললেন দাদু?
2: দাদু, কাটলেট ঝাল না মিষ্টি?
1: ঝাল না মিষ্টি? জো খায়া ও পস্তায়া, জো নাই খায়া ও ভি পস্তায়া।
2: আমরা খাবো।
1: খাইবই কি, বড়লোকের বৌঝিরা রোজ দুবেলা খেতে আসে, গাড়ি করে এসে দাদুর কাটলেট খেয়ে যায়।
2: গাড়ি? তা আমরাও তো রেলগাড়ি করে এসে খেয়ে যাচ্ছি দাদু।
1: হ্যাঁ হ্যাঁ, কত রাজ বড়লোকের বৌঝিদের শুনিয়ে দেবো।
2: আশা করে শুনিয়ে দেবেন, কিন্তু কি এমন তাদের ঠেকার?
1: কিন্তু তারা তো শুধু কাটলেটই খায় না মা লক্ষ্মী।
0: একেবারে গলা কাটা দজে, দুখানা নিছি, কিছু কমে সময় হয় না দাদু?
1: কেষ্ট দুলাল, এখানে দর নিয়ে কিন্তু কেউ
2: না। না দাদু, না না, যা দর হয় হোক, কাটলেট কাটলেট।
1: চিংড়ির দেবে না মাংসের দেবে?
0: কোনটা কিরকম?
2: চিংড়ি মাংস? সিং সিং, না না, মাং মাং, না না, সিং মাং মাং সিং। ও তুমি দুরকমই দিতে বলো গো।
0: দুরকমের অর্থ?
1: আহা, দুখানা চিংড়ি দুখানা মাংস,
0: মানে 2 টাকা 80 আর
1: 3 টাকা 10, ট্যাক্স আলাদা। ওরে গণেশ, কি করছিস? আরাম দাদা,
2: কি হলো কি হলো গো?
0: বুঝতে পারছি নে, গাটা বড্ড গলাচ্ছে যে।
2: কেন গো? ও মা,
0: জল ঢোড়া রাবির মতো কি যেন ওপর মুখে ঠেলে উঠছে।
2: ও মা, এতক্ষণ ভালো থেকে ঠিক কাটলেটটা আসার মুখে।
0: তুমি খাও তুমি খাও, আমি আর পাইবো না।
1: অনেক সময় খালি পেটেই কিন্তু গা গুলে কেষ্ট দুলাল, পেট ভরে খেয়ে না।
2: হা হা, সেই কোন সকালে দুমুঠো পান্তা ভাত খাওয়া।
0: মোরালি মোরালি,
2: খাও খাও। ও দাদু শিগগির।
1: হ্যাঁ, গরম গরম ভেজে দিস রে। ওরে রমেশ,
0: আমি চিংড়ি খাবো না, সহ্য হয় না আমার, খাওয়া মাত্র মুখ চোখ সিঁদু সিঁদু হয়ে যায়।
2: কি বলে রে, সকালে তো তুমি 5টা বাগদা খেয়ে বেরোলে।
1: বাগদা? তবে কিচ্ছু হবে না কেষ্ট দুলাল, খাবারছো কেন? খাওয়ার পরে আমি ওষুধ দিয়ে দেবো। তা মোগলাই পরোটা বোধ হয় মা লক্ষ্মীর খাওয়া হয়নি কোনোদিন।
2: কি পরোটা?
1: মোগলাই
2: মোগলাই
0: মোরালি,
1: মোগলাই পরোটা দো পেঁয়াজির মাংস।
2: পেঁয়াজি?
1: দো পেঁয়াজি, শুনে বড়লোকের জিভ ভেসে যা।
2: ও মা গো, কাল মুখ দেখে উঠেছিলাম গো আমার।
1: আর বৃষ্টিটাও নেমেছে আজ মুগলাই মেজাজ, আজ বাদশাখানার দিন মোরালি।
0: ও গো, এদিকে একটু শোনো,
2: মোগলাই না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না গো।
1: তাহলে ঝটপট অর্ডার গুলো লিখে নি। হ্যাঁ, লিখে নি লিখে নি।

0: লেখো লেখো, কাটলে দু রকম, মোগলাই পেঁয়াজি। ও মাগো, ওগো নাম শুনে একেবারে মুসু যাই।
1: তুমি একা যাবে কেন, আমার এনে চলো।
0: কোথায় গো, মুসু না করে।
1: ওহো দাদু, আর তো দেরি করা যাচ্ছে না, ফিরতে আবার রাত হয়ে যাবে। দাদু আমরা উঠি।
2: সে কি, আরে না না না, দেরি হবে না, বসো বসো। ওরে গনে,
1: না না দাদু, আপনার ওই গনে যে নরম চরণ ভাব গতিক বদ্ধ ঢিকির ঢিকির, ওদিকে গাড়ি পাবো না। আটি কেমন, আরেকদিন আসবো দাদু, কই গো চলো।
3: বসো মিস্টার, দেরি হবে না, বসো বসো
2: বসো বসো বসো
0: বসো গো বসো।
1: মোট কত হলো?
2: কত আর হলো, সে পরে দেখা যাবে। এখন তোমরা মিষ্টির দিক দিয়ে কিছু খাবে কিনা বলো তো। তা এখানে তুমি মিষ্টি পাবে যেমন ক্ষীর কদম।
1: একটু ঘুরে আসি দাদু, একটু ঘুরে আসি দাদু।
2: কোথায় ঘুরবে আবার?
1: ওই আমার এক খুর শহর থাকে নিদিকে, আপনি ততক্ষণ গোছ গাছ করেন, একটু পেন নাম করেই আসি। ওটা তো
0: তোমার খুর শহর হুমা, তুমি কি বোঝো বারে?
1: কে বলেছে?
0: তাহলে আমার বাপের তো কোনো ভাই নাই।
1: ও তা তোমার বাপের না থাকা আমার বাপের তো আছে, তাতেই চলবে।
0: তা সে বুড়ো হঠাৎ লাঠি টুকতি টুকতি শহরে আসতে যাবে কেন এই বর্ষা?
1: কেন, তার প্রাণে ইচ্ছে হয় না? আচ্ছা বেশ চলো দেখি, আজই এলো কি এলো না।
2: কিন্তু অর্ডার দেওয়ার পরে আর যে কোথায় বেরোনো যাবে না কেষ্ট দুলাল।
1: কি দাদু?
2: হ্যাঁ একেবারে দাম করি পাট চুকিয়ে বেরুবে।
1: আমাদের বিশ্বাস হয় না দাদু।
2: এই যে ব্যবসা রে ভাই। ওরে গণেশ ভালো করে শুনে রে, তারপর চটপট হাত চালা, শুনছিস?
4: শুনছি, বলো।
1: না না না না না না, অর্ডার দেবেন না, অর্ডার দেবেন না।
0: কেন গো?
2: শোন, ছুরি কাটা গুলো বেশ ভালো করে ধুয়ে।
1: না না না, বারণ করেন বারণ করেন, আমরা কিচ্ছু খাবো না।
2: কাটলেট প্রন আর মটন।
1: চলে যাচ্ছি চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। ও তো
0: আহা, মুখের মোগল্লাই না হয় কে যাই।
1: ওই তোমার মাথায় ঢোকে না, সেই স্তক শোক টিপি খোসা মারি, কিছু বুঝতে পারে না।
0: ভদ্র লোকের জায়গায় এসে আমি করতে নেই গো, ওতে লোক হাসে।
1: এরা ভদ্র লোক না, খুব খারাপ লোক।
0: কি?
1: হ্যাঁ আমার এই অপদস্থ হেনস্থা করার পালে আছে।
0: না গো না, দাদুর মতো লোক হয় না।
2: ছুরি কাটা ধরি রে গণেশ,
1: ওইসব ধুয়ে মুছে আমার গলায় বসাবে। মোরালি ওঠো, আমার ট্যাগ খালি, মাত্র একটা টাকা আছে, ওঠো।
2: জিনিসগুলো কিন্তু ফার্স্ট ক্লাস হওয়া চাই গণেশ।
1: ও বুঝতে পেরেছে, ওই দাদু বুঝতে পেরেছে, আমরা গরিব লোক খালি ট্যাগের মানুষ, তাই কোনোভাবে তাড়াতে না পেরে তোমার যত ভালো খাবারের লোভ দেখাচ্ছি, জানে দামের কথা উঠলেই আমরা ছুট্টি পাইলে যাব।
0: কি?
2: লাঠের বাবা এখন লেজ গুটিয়ে ভাগো যে।
1: মোরালি
0: ভেবেছো কি মামলা খেতে ঢুকেছি তোমার দোকানে? এই যে টাকা
1: টাকা,
0: ফুলসজ্জার ছাতা দেখিছো, সেরা জুতো দেখিছো, এবার এবার টাকা দেখো, টাকা হাত দিয়ে দেখো গরম।
1: মোরালি
0: নাও নাও টাকা, আমার মুখ আবার পাঁচ কেন সহায় গেল।
1: সেই টাকা
0: দেড় রাতে বলেছিলে না সংসারে তুমি আমার মান বজায় রাখবে, আমি তোমার মান বজায় রাখবো। মাত্র শুনে শুনে 21 দিনে ভুলে যাবো না গো।

এতক্ষণ শুনলেন নাটক টাপুর টুপুর, আকাশবাণী শিলচর। আকাশবাণী শিলচর।

0: কৃষক ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষ আবাদের কথা অনুষ্ঠান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা শুনব কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায়, এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী।
1: প্রথম কথাটা হয়েছে যে যেকোনো মানুষে কয় যে গরু গাভীর মুখে দুধ, গতিকে যেহেতু গাভীর মুখে দুধের কথা কৈছে, তার মানে গাভী একটাই যদি সুস্থ অবস্থাত ভালো করে খাওয়া দাওয়া করে তখন দুধের পরিমাণ বাড়ে। এখন প্রথম কথা হয়েছে দুধের ঘর সম্বন্ধীয় আমি কিছু কথা বলতে চাই। এই বিষয়ে যেখানে আমরা গাভীর ঘর বানাই ওই ঘরটা উত্তর দক্ষিণ দিকের হওয়া উচিত, আর ওই ঘরটা যাতে সকাল বিকাল দুই বেলায় যথেষ্ট রোদ বা বাতাস ঢুকে বা যথেষ্ট রোদ পড়ে ওই রকম জায়গাতে শুকনা হয়ে যাতে থাকে, এরকম জায়গাতে গাভীর গরু রাখার ঘরটা বানাইতে লাগে। এখন যে ঘরটার উচ্চতা কমসে কম 9 ফুট হওয়ার দরকার যাতে সুন্দরভাবে রোদ আর বাতাস চলাচল করতে পারে। নিচের যে ফ্লোর আছে ওই ফ্লোরটা পাকা করতে পারলে ভালো, না হলে সমান করি কাঠের টক্তা দিয়েও এটা বানানো যায় যাতে সব সময় শুকনো হয়ে থাকে আরও পরিষ্কার করার জন্য সুবিধা হয়। দ্বিতীয়তে আমাদের যে পশুর খাদ্য আছে এই সম্বন্ধে পুষ্টিকর খাদ্য, পশুর মেইন খাদ্য হচ্ছে সবুজ ঘাস, সবুজ ঘাস বা লাটা পাতা এগুলো আমরা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করি, আর সবচেয়ে জরুরি তৃণ জাতীয় উদ্ভিদ যে পশুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমরা দিনের সময় বা রাত্রে যে সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা কম থাকে, মানে ঠান্ডার সিজন, ঠান্ডার সময়ে আমরা পশুর খাদ্যগুলো যেরকম কাটা ঘাস বা কোনো লাতা পাতা যোগান ধরতে লাগে, এইগুলা মানে মেন খাদ্য হিসেবে ব্যবহার হয়। তার উপরেও যেগুলো গাভী দুধ দেয় তারাকে আমরা খাদ্য হিসেবে সাপড় কুড়া ভুসি বা চাউলের খুঁত বা খৈল এগুলো দেওয়ার প্রয়োজন। 1.5 লিটার দুধ দেওয়া গাভী একটাকে 1 কেজি সারা দিনের ভিতরে দানা দেওয়ার দরকার। দানার সঙ্গে সাপ্লিমেন্ট যে ভিটামিন বা ক্যালসিয়াম বা ফসফরাস এগুলো মিনারেল থাকা বাজারে কিনতে পাওয়া যায়, এটার মিক্সারটা পরিমিত হিসাবে যে কোম্পানির রিকমেন্ডেশন যেটা করা হয় যেরকম 5 চামচ বা 6 চামচ ডেলি একবার দানার বা খোড়া ভুসির সঙ্গে দেওয়া প্রয়োজন। সঙ্গে কিছু লবণ, ধরেন 6 চামচ লবণ এই দানার সঙ্গে মিক্স করিয়ে দিতে পারবেন বা গুঁড়ো খাদ্যটার সঙ্গে মিক্স করে দিতে পারবেন। এখন 2 নম্বর কথাটা

আমি বললাম যে খাদ্য ভালোভাবে পাইলে গরুর দুধ দিও। এখন কথা হয়েছে কি, স্বাস্থ্য ভালো হইলেহে খাদ্য খাইব। যদি কোনো গরুয়ে খাদ্য খায় কিন্তু তার শরীরের গঠন ভালো না, মানে শরীরে কোনো রোগ থাকতে পারে, প্রথম রোগ যেরকম ধরেন কৃমি যদি হয়, এই কৃমি থাকলে শরীরের যে গঠন খারাপ হইব যতই যে খাওক না কেন। এখন কৃমি ওষুধ দিতে হইলে আমাদের শিলচরের হসপিটাল যে আছে, শিলচর ভেটেনারি হসপিটাল, তার সঙ্গে আমাদের ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরিতে গোবর পরীক্ষা করে আপনারা কৃমি কোন কৃমি হয়েছে, এই কৃমিটার ধ্বংস করার জন্য ওষুধ থাকে, এই ওষুধটা খাওয়াতে লাগে। জেনারেলি 45 দিন পর পর কৃমির ওষুধ দিলে খুবই ভালো, আর ওই কৃমির ওষুধ দেওয়ার আগে গোবর পরীক্ষা করাই দিলে ভালো কৃমির ওষুধটা দেওয়া যায়। এখন আপনারা যদি গরুর স্বাস্থ্য ভালো রাখতে হয় তাহলে গরুর বেমার প্রতিষেধক কিছু ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো দিলে যেরকম ধরেন বাত বেমার, গলা ফুলা বেমার, পাও ফুলা বেমার, এই বেমারগুলার সময়ে সময়ে ভ্যাকসিন দেওয়ার খুবই প্রয়োজন। নিকটতম যে পশু চিকিৎসা কেন্দ্র থাকে ওইখানে গিয়ে আপনারা যদি উপদেশ নেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। এখন কথা হয়েছে কি, যেহেতু আমরা দুধের উৎপাদন বৃদ্ধির জন্যই আমরা গরু পালি, আর দুধের উৎপাদন বৃদ্ধি করতে হলে আমরা সব সময় গরুটাকে পরিষ্কার রাখা দরকার, গরুর স্নান করানি দরকার যাতে গরুর শরীরটা ঠান্ডা থাকে। সব সময় গরু গোহালিত পরিষ্কার করার পরে পটাশ জল দিয়া ধুয়া দিতে লাগে, মধ্যে মধ্যে ব্লিচিং পাউডার দিয়া যেগুলা জায়গাত হেউলা পড়ে ওইগুলা জায়গাত ব্লিচিং পাউডার দিয়া পরিষ্কার করার দরকার। তার উপরেও মশা মাছি না হওয়ার জন্য বাজারে কিছু ওষুধ পাওয়া যায়, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন কিউফোরল, এটা মেডিসিন আপনি 50 লিটার জলে 1 চামচ মিক্স করিয়া গরু ঘরে স্প্রে দিলে মশা মাছি কম হয়। তার উপরেও কিছু মশা মাছি দূর করার ওষুধ আছে যেগুলোতে বাজারে পাওয়া যায়। আমার বিশেষ প্রয়োজন কথা হয়েছে, যদি একটা গরু শান্ত হিসাবে থাকতে পারে, গরুর শরীর ঠান্ডা থাকে, খাওয়া দাওয়া ঠিকমতে করে, আর তার যদি শারীরিক কোনো ধরনের অসুবিধা হয় না, তাহলে এই গরুর দুধ উৎপাদন ক্ষমতা বাড়বই। আপনারা যখন দুধ মানে দুধ টানার সময় সবসময় দুধের ওলনগুলা পটাশ জল দিয়া ধুয়া দিতে লাগে, পরে 5 থেকে 7 মিনিটের ভিতরে দুধ টানিয়া শেষ করা লাগে। আর একজন মানুষে যদি দুধ টানা মানুষ হয় তাহলে দিনে 10টা বা 12টা গরু দুধ টানতে পারে। এখন এইগুলা কথার ভিতরে সবচেয়ে বড় কথা একটা হয়েছে কি, আমরা যদি নিকটতম চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে কাভিং ইন্টারভেল করে, যে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে নেক্সট যে বাচ্চাটা জন্ম হইব তার মধ্যে সময়টাকে কাভিং ইন্টারভেল, এটা সবসময় আমরা মেনটেন করা দরকার। যখন একটা বাচ্চার বয়স 3 মাস হয়েছে তখন আবার তার মাটা প্রেগনেন্ট হওয়ার খুবই প্রয়োজন। এইটা এই জিনিসটা মেনটেন করতে হলে আমরা পশু চিকিৎসা কেন্দ্রের যে চিকিৎসক থাকে তাদের সঙ্গে পরামর্শ লওয়া খুবই প্রয়োজন। দুধ টানার সময় দুধ যে টানব, এই দুধ টানার লোকটার শরীরে কোনো ধরনের বেমার না থাকা খুবই দরকার, টান সুস্থ হওয়ার দরকার। তার উপরেও দুধ টানার আগে সাবুন দিয়ে ভালো করে হাত ধুইতে লাগে, দুধ টানার পরেও যদি পারেন পটাশ জল দিয়া দুধটা আবার ওলনটা পরিষ্কার করা লাগে। এইগুলা কার্য না করলে গরুর বেমার হওয়ার চান্স থাকে, যেটা আমরা মেস্টাইটিস হওয়া বলি কয়, এটা দুধের প্রোডাকশন কমি যায়। আর যখনই দুধ টানবেন তখনই যাতে কমপ্লিট মিল্ক মানে দুধ টানা হয় এটা খুবই দরকার। এখন মিল্ক ম্যানেজমেন্ট বা ফিডিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু গরুর মুখে দুধ, ওটা আমরা খাদ্যর যে সময় তালিকা হিসেবে আমরা বলতে গেলে সকালে আমরা গরুকে সবুজ ঘাস বা তৃণ লাটা পাতা এগুলা দেওয়ার দরকার, তারপরে দুপুরের সময় কিছু খেয়ার দেওয়া যায়, তারপরে আবার বিকালে যখন ঠান্ডা পড়ে তখন আমরা আবার ঘাস দেওয়ার দরকার, আর রাতে একটু খেয়ার দেওয়া দরকার। খেয়ারে
ভিতরে গরুর পেটের ভিতরে থাকা বীজা

বা অন্য পদার্থ যিকোনো যে খারাপ জিনিস আছে এটা শোষণ করে, শোষণ করিয়া এটা গোবরের সঙ্গে বাইর করে দিই। ওই জন্য রাতে একবার খেয়ার দেওয়া খুবই প্রয়োজন। জেনারেলি গরম দিনে রাতে তারা খাদ্যটা বেশি করে খায় যখন ঠান্ডা পড়ে। এখন আমরা যদি আবার ওপেন গ্রেজিং কয় যেরকম আমরা ডিগলা দেই বা সারি দেই, এটা করলে তারার শরীরের একটা ব্যায়াম হয় আৰু তাৰোপৰিও ৰোদ থাকি তাৰা ভিটামিন ডি সংগ্ৰহ কৰিয়া তাৰ শৰীৰে এনাৰ্জি পাইতে পাৰে। মিনাৰেল মিক্সাৰ খাদ্যৰ সঙ্গে দিয়া খুবেই দৰকাৰ, যে আমাৰ খাদ্যৰ সঙ্গে কিছু ডিফিচিয়েন্সি থাকতে পাৰে, ওইগুলা আমি কাভাৰ কৰাৰ জন্য মিনাৰেল মিক্সাৰ ছাপ্লিমেণ্ট খাদ্যৰ সঙ্গে দিয়াৰ প্ৰয়োজন। এইরকম যদি একজন ফার্মারে বা একজন দুধ উৎপাদনকারী বা খামারের দুধ উৎপাদনকারী যেগুলো আছে তারা এই রকমই দুধের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। এখন আমার আমি আবার কইতে চাই যে গরুর মুখে দুধ, গতিকে স্বাস্থ্য ভালো থাকলে খাদ্য প্রয়োজনীয় খাদ্য যেগুলো আছে এগুলো আমরা যদি যোগান ধরতে পারি গরুর উৎপাদন ক্ষমতা জরুর বাড়বে।

0: অনুষ্ঠানে এতক্ষণ কিভাবে দুধের উৎপাদন, কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বললেন অখিল চন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে এবারে গোমহিষের কৃত্রিম প্রজনন এ নিয়ে বলছেন ডাক্তার হিমাদ্রি সেন।
1: কৃত্রিম প্রজনন পদ্ধতি একটি উপায় বা ধরুন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের গোসম্পদের উন্নয়ন করতে পারব। এখানে বিশেষ করে আমাদের দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে কৃত্রিম প্রজননের একটি বিশেষ ভূমিকা রয়েছে, কারণ আমরা দেখে এসেছি যে সমস্ত গোসম্পদ আমাদের মধ্যে রয়েছে, আমাদের স্থানীয় যে সমস্ত গোসম্পদ রয়েছে তাদের দুগ্ধ উৎপাদন ক্ষমতা খুবই কম এবং বিশেষ করে হয়তো 3 লিটার, 1 পোয়া বা 1.5 লিটার পর্যন্ত দিয়ে থাকে। এক্ষেত্রে যদি আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের গোসম্পদের উন্নয়ন করতে পারি বা আমাদের তাদের আপগ্রেডেশন করে আমাদের বর্ণসংকর জাতীয় গাভীর উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে সেই বর্ণসংকর গাভীগুলো থেকে আমরা অধিক দুধ উৎপাদন পাব। আমাদের এত অঞ্চলে এই কৃত্রিম প্রজনন প্রক্রিয়া অনেক পুরনো এবং অনেক জনপ্রিয়। আমাদের অনেক ফার্মাররা রয়েছেন যারা এই প্রক্রিয়া সঙ্গে অবগত আছেন, কিভাবে কোন সময় কৃত্রিম প্রজনন করাতে হবে তা বিশেষভাবে জানেন এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের জেলাতে অনেক প্রত্যন্ত অঞ্চলেও অনেক ধরনের গোসম্পদের উৎপাদন করা বা উৎপন্ন করা সম্ভব হয়েছে, যেগুলো 5-7 লিটার থেকে 10 লিটার অবধি দুধ দিয়ে আসছে। তো এই কৃত্রিম প্রজনন একটি সহজ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গোসম্পদের উন্নয়ন করাতে পারব। বিশেষ করে আমরা গাভীগুলো যখন দৌড়ায় বা যখন ওদের প্রজনন সক্ষম হয়, যখন আমরা সার লাগিয়ে থাকি, সেক্ষেত্রে সেটাকে প্রাকৃতিকভাবে প্রজনন করানো হয়। এক্ষেত্রে যদি প্রাকৃতিক প্রজনন হয় তাহলে গোসম্পদের যে ধারায় রয়েছে বা যে ধরনের মান রয়েছে তাদের দুধ উৎপাদন সেগুলো ঠিক সেইখানেই থাকে। কিন্তু আমরা যদি যে সমস্ত অধিক দুগ্ধ উৎপাদনশালী যে সমস্ত প্রজাতি রয়েছে, যেরকম জার্সি, একটি গাভীর একটি জার্সি ধরনের ব্রিড রয়েছে বা হোলস্টাইন ফ্রিজিয়ান জাতীয় একটি প্রজাতি রয়েছে, এগুলোর বীজ যদি আমরা ব্যবহার করি, এগুলোর বীজ থেকে আমরা আমাদের যে সমস্ত প্রজনন সক্ষম গাভী রয়েছে, স্থানীয় গাভী মানে লোকাল গাভী বা স্থানীয় গাভী রয়েছে, এরা যখন প্রজনন সক্ষম হয়ে ওঠে বা এরা যখন ডাকে, ঠিক তখনই আমরা যদি এই জার্সি বা হোলস্টাইন ফ্রিজিয়ান সারের বীজের মাধ্যমে আমরা কৃত্রিম প্রজনন করাই, তখন আগামীতে যখন যে বাচ্চাটির উৎপাদন হবে সেটি শঙ্কর জাতীয় বাচ্চা, এর মধ্যে অধিক দুগ্ধ উৎপাদন ক্ষমতা থাকবে। বা যে সমস্ত ধরুন আমরা যদি জার্সি সারের বীজ নিয়ে থাকি, তা জার্সি যে সমস্ত ক্যারেক্টার বা জার্সি যে সমস্ত কোয়ালিটি সেগুলো এর মধ্যে এসে যাবে। তো এটি একটি বিশেষ সহজ প্রক্রিয়া, আমরা সহজে অভ্যাস করতে পারব। আমরা লক্ষ্য রাখতে হবে আমরা গরুটি বা গাভীটি কখন বাচ্চা দিয়েছে এবং ঠিকমতো দুধ দিচ্ছে কিনা। পরবর্তীতে 1.5-2 মাস, 2.5 মাসের মাথায় এরা

বোন আবার প্রজনন সক্ষম হয়, আমরা দেখতে পাই ওরা হয়তো 21 দিন অন্তর অন্তর ডাকে, আমরা গ্রাম্য ভাষায় বলি গরু ডেকেছে, ঠিক তখনই আমরা আবার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই গরুগুলোকে আমরা গাভীন করাতে সক্ষম হব। আমাদের এখানে জার্সির ষাঁড় রয়েছে এবং আমাদের কাছাড় জেলাতে প্রায় 4টি হাসপাতাল, 16টি ডিসপেন্সারি এবং 46টি আমাদের উপকেন্দ্র রয়েছে বা সেন্টার রয়েছে, তার মাধ্যমে আমাদের এই ফ্রোজেন সিমেন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা প্রজনন সক্ষম কৃত্রিম প্রজননের ব্যবস্থা রয়েছে। সেখানে আমাদের যারা ক্ষেত্র সহায়করা রয়েছেন এবং যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা ঠিক কোন সময়টি প্রজনন করাতে হবে তা ওনারা বলে দেবেন। আমি আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের যখন বিশেষ করে আমাদের গাভীগুলো বা আমাদের যে সমস্ত ডেকি বাচ্চা রয়েছে, হ্যাঁ, এগুলো যখন ডাকে তার ঠিক 10 থেকে 12 ঘন্টা পরে এবং 18 থেকে 20 ঘন্টার মধ্যে ওই সময়টুকুর মধ্যে যদি আমরা কৃত্রিম প্রজনন করাতে পারি, তখন আমাদের গাভীগুলোর বা ডেকিগুলো গর্ভধারণ করতে সক্ষম হবে এবং তারপরে পরবর্তীতে আমরা সংকর জাতীয় গাভীর উৎপাদন করতে পারবো। তো এটি হচ্ছে গিয়ে প্রজননের ব্যাপার এবং আমরা কৃত্রিম প্রজননের সময় কিছুটা ধৈর্য দিয়ে বা বিচক্ষণভাবে আমাদের কিছু জিনিস বুঝে নিতে হবে যে আমরা যখন প্রজনন করাবো তখন অন্য জাতের দেশি সার বা দেশি যাতে ভুল তার সংস্পর্শে না আসে, কারণ দেশি সার যদি প্রজনন করে ফেলে তখন আমাদের কৃত্রিম প্রজনন কোনো কাজ করবে না। তা আমাদের খামার বন্ধুরা যখনই এর ব্যবস্থা করবেন তখন অবশ্যই দেখবেন যাতে গাভীটি আলাদা করে ভালো করে বাঁধা রয়েছে এবং যার সংস্পর্শে কোনো দেশি সার বা অন্যান্য আশেপাশে যে সমস্ত সার আছে এরা যাতে সংস্পর্শে আসতে না পারে, এই একটি ব্যবস্থা আমাদেরকে অবশ্যই করতে হবে। এর সাথে সাথে আমরা দেখতে পাই প্রতি বছরই আমাদের প্রজনন করানোর পরে অনেক গাভীর উৎপাদন হয়ে থাকে, অনেক বাচ্চার উৎপাদন হয়ে থাকে, কিন্তু আমরা কিছু বিশেষ কৌশল যদি আমরা বা বিশেষ চিকিৎসা ব্যবস্থা না করি তাহলে দেখা যাবে এই সমস্ত বাচ্চাগুলোকে আমরা রক্ষা করতে পারবো না এবং তার জন্য আমাদেরকে কৃমির ওষুধ বা ডিওয়ার্মিং করাতে হবে, পরজীবীনাশক কৃমির ওষুধের ব্যবস্থা করতে হবে। দেখা যায় যে আমাদের যে সমস্ত সংকর জাতীয় বাচ্চার উৎপাদন হয়ে থাকে তারা খুব স্পর্শকাতর হয় এবং এদেরকে যদি আমরা সময় মতো কৃমিনাশক ওষুধের ব্যবহার না করতে পারি তারা দেখা যায় হয়তো পেটটি ফুলে যায় এবং স্কিন খারাপ হয়ে যায়, চামড়া খারাপ হয়ে যায় এবং এক সময় এরা মৃত্যুমুখে পতিত হয়। তো এর জন্য আমরা যখনই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা গরু বাছুরের বা আমরা বাচ্চার উৎপাদন করব তখনই আমরা বিশেষ সচেষ্ট হব যাতে এদেরকে পরবর্তীতে ঠিকমতো আমরা কৃমি ওষুধের ব্যবহার করতে পারি এবং কৃমি ওষুধ ব্যবহার করার সাথে সাথে আমাদের অবশ্যই দেখতে হবে যাতে আমরা কিছু টিকার ব্যবস্থা রয়েছে, আমাদের প্রতিষেধমূলক টিকার ব্যবস্থা রয়েছে, এই সমস্ত টিকা যাতে আমরা ঠিকমতো দিতে পারি। এই টিকাগুলোর জন্য এখন যেরকম ঠিক বন্যার প্রাককালে এই মরশুমে আমাদের কিছু টিকার ব্যবস্থা হয়েছে, যেমন হ্যামোরেজিক সেপ্টিসেমিয়া বা যেটিকে আমরা বাংলায় গলাবের বলা হয়ে থাকে, হ্যামোরেজিক সেপ্টিসেমিয়ার অ্যাগেনস্টে আমরা টিকার ব্যবস্থা করব। তা আমাদের বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, উপকেন্দ্র রয়েছে বা হাসপাতাল ডিসপেন্সারিগুলো রয়েছে, সেখানে আমরা এই টিকার ব্যবস্থা পাবো এবং ওখানে ক্ষেত্র সহায়কদের সাথে বা পশু চিকিৎসকদের সাথে যদি আমরা যোগাযোগ করতে পারি তখন আমরা ওদের কাছ থেকে টিকার ব্যবস্থা করব। আর এই টিকা দেওয়ার সাথে সাথে আরও কয়েকটি ব্যবস্থা আমাদের করতে হবে। দেখা যায় আমাদের এটা নিচু অঞ্চল বা এখানে আর্দ্রতা আমাদের মধ্যে একটু বেশি রয়েছে যার জন্য কৃমির উপদ্রব বা পরজীবীর উপদ্রব একটু বেশি হয়ে থাকে, তো আমরা আমাদের যে সমস্ত গোমহিষের উৎপাদন কৃত্রিম প্রজননের মাধ্যমে করাচ্ছি সেগুলো হয়তো এক সময় আবার সেগুলো প্রজনন সক্ষম হবে এবং তাদেরকে আবার হয়তো আমরা গর্ভধারণ করাতে সক্ষম হব এবং পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা অধিক দুধ উৎপাদন করব। তো এই সমস্ত গাভীগুলোকে যাতে আমরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারি, এদের যাতে কৃমির ওষুধ দেওয়া হতে পারে এবং কৃমির ওষুধ দেওয়ার সাথে সাথে আমাদের কিছু উপযুক্ত মাত্রায় ভিটামিন এবং খনিজ লবণের ব্যবস্থা
সাথে করতে হবে, যাতে তাদের থেকে আমরা নিয়মিত মাত্রায় ঠিক যে মাত্রায় দুধের উৎপাদন হচ্ছে তাদের থেকে, সেই দুধের উৎপাদন মাত্রাটা যেন সবসময় এক মাত্রায় হয়ে থাকে। বিশেষ করে

দেখা যায় আমাদের যে সমস্ত খামার বন্ধুরা এই ধরনের শঙ্কর জাতীয় গাভীর উৎপাদন করে আসছেন, অনেক সময় দেখা যায় ওই তারা আবার যখন গর্ভধারণ সক্ষম হবে বা বাচ্চা দেবে, হয়তো প্রাথমিক অবস্থায় 7-8 লিটার 2 লিটার দুধ দিয়ে থাকে এবং আস্তে আস্তে 2-3 মাস অন্তর অন্তর দুধের উৎপাদন একদম কমে যায় এবং কমতে কমতে এমন একটা মাত্রায় 5-6 মাসের মাথায় গিয়ে পৌঁছে যায় যেখানে 1.5-2 লিটার 2.5 লিটার দুধ দেয়। এটি বিশেষ করে এটি আমাদের জন্যই, আমাদেরই কিছু ঠিক মতো ব্যবস্থা না নেওয়ার জন্য এ ধরনের ব্যবস্থা হয়ে থাকে এবং সেই ঠিক ধরনের ব্যবস্থাগুলো আর কিছুই না। আমরা ঠিক মতো সময়ে কৃমিনাশক ওষুধের ব্যবহার করব এবং তাদের এই যে দুধ এরা উৎপাদন করছে এই দুধের উৎপাদন মাত্রাটা যাতে একমাত্রায় সবসময়ের জন্য অনবরত থাকে তার জন্য আমরা নিয়মিত মাত্রায় ভিটামিন এবং খনিজ লবণের ব্যবস্থা করতে থাকব। অবশ্যই সেটার সাথে আমরা সবুজ ঘাসের যোগান এবং আমরা যা সমস্ত তোলা খাবার হিসাবে চাপড় কুড়া এগুলার ব্যবস্থা করব। তো এগুলোর ব্যবস্থা নেওয়ার পরে আমরা অবশ্যই আমাদের গোসম্পদের উন্নয়ন করাতে পারবো এবং দুধের উৎপাদন মাত্রা বাড়াতে পারবো।

অনুষ্ঠানে গোমহিষের কৃত্রিম প্রজনন এ নিয়ে বললেন ডাক্তার হিমাদ্রি সেন। বন্ধুরা, অনুষ্ঠানে এবার শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বড়ভূইয়া ও সম্প্রদায়ের পরিবেশনায়।

0: অনুষ্ঠানে নাজিমুদ্দিন বৈভয়া ও সম্প্রদায়ের পরিবেশনায় শুনলেন চাষের গান। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে আধুনিক কৃষিতে অর্থনৈতিক দিক এ নিয়ে বলছেন কিশোর কুমার রায়।
1: আধুনিক কৃষি বললে আমরা আধুনিক চিন্তাধারা, উন্নত প্রযুক্তির ব্যবহার ও বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রণালী সমূহ নিয়ে কৃষিকর্ম করা বোঝাই। আধুনিক কৃষি আমাদের বর্তমানে প্রচলিত কৃষির থেকে সম্পূর্ণভাবে আলাদা নয়, যেটা নাকি আমরা বিশ্বাস করি। আলাদা কেবল ধ্যান ধারণা এবং ব্যবহারিক দিক থেকে। কৃষিকর্ম বললে আমাদের মনে যে ধারণার সৃষ্টি হয় তা হইল পরম্পরাগতভাবে চলে আসা ধানের ক্ষেত বা অল্প সংখ্যক শাক সবজির ক্ষেত। এই রকম কৃষি পদ্ধতি আমাদের বাপদাদার দিনের থেকে চলে আসা, এই ক্ষেত্রে কোনো নতুনত্ব নেই। কিন্তু আধুনিক কৃষি বললে আমরা খালি ধান বা শাকসবজির ক্ষেত বুঝাই না, ইহার সঙ্গে সঙ্গে পশুপালন, মৎস্যপালন, মৌমাছি পালন, মাশরুমের ক্ষেত ইত্যাদি সবাইকে বুঝি। গ্রামের এক বাড়িতে পরিবারের মানুষগুলো যতগুলো কাজকর্ম করে থাকে, যেসব নাকি উৎপাদনমূলক, সেই সবাইকেই আজকের দিনে কৃষিকর্ম বলে। আমরা উন্নত প্রযুক্তি যখন কই, উন্নত প্রযুক্তি মানে হল উন্নত রকমের বা বেশি কার্যক্ষম সামগ্রী যেসব আমরা কৃষিতে ব্যবহার করি, যেমন করে বিভিন্ন শস্যের উন্নত এবং অধিক উৎপাদনক্ষম বীজ, বিভিন্ন কার্যক্ষম রাসায়নিক সার বা পরিবেশ অনুকূল জৈবিক সার, ইহার উপরই জলসিঞ্চনের নতুন এবং কার্যদক্ষ পদ্ধতি, শস্যের পোকামাকড় এবং বেমার নিয়ন্ত্রণের অধিক কার্যক্ষম ঔষধ। যখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলি, বৈজ্ঞানিক পদ্ধতি মানে হয়েছে বিভিন্ন বিজ্ঞানীর গবেষণার দ্বারা উপলব্ধ অতি ভালো, সহজ এবং কার্যক্ষম প্রণালী বা পদ্ধতি। উদাহরণ হিসাবে ধানের যে করে আমরা লাইন করে রোপণ করার পদ্ধতি, সুসংহত পোকামাকড় এবং বেমার নিয়ন্ত্রণ করা পদ্ধতি, বিভিন্ন শস্যের জন্য আলাদা আলাদা সারের পরিমাণ নির্দিষ্টকরণ এবং ব্যবহার প্রণালী ইত্যাদি। আধুনিক কৃষি গ্রহণ করে আমাদের কৃষক ভাই বন্ধুরা নিশ্চয় করে অর্থনৈতিক দিক থেকে প্রচুর লাভবান হইতে পারবেন।
0: আধুনিক কৃষিতে অর্থনৈতিক দিক এ নিয়ে বললেন কিশোর কুমার রায়। বন্ধুরা, এই সঙ্গেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা, উপস্থাপনায় শ্রাবণী রায়চৌধুরী। আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন

আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন ঠিক 3টে।

0: খুন্দ্রাক ভং মেরি না সাকপা সেইরই সেই তাহান জাখি বগল লইনে না চিলড্রেন কর্নার গোসাইপুরগি আঙাংসিং না পাংথোকপা আঙাংগি মখল মথিল থৌরম লুসিনজেরে তাবিরিব সিংবু অমুক্ক হন্না
1: খুরুমজেরি
2: তাবিখ্রে আঙাংগি থৌরমদা চিলড্রেন কর্নার গোসাইপুরগি আঙাংসিন পাংথোকপা মখল মথিলগি থৌরম মায়াম না তাবি

0: মণিপুরি অনুষ্ঠান শুনলেন।
1: জানতে হো বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদী ভি ইতনি নহি হ্যায় জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায় 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায় পরিবার অর দেশ কা আর্থিক আধার।
2: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
1: 12 সাল বিশ্বাস কে বিকাশ কে জন কল্যাণ কে।
0: আকাশবাণী শিলচর, এবারে শুরু হচ্ছে ডিমাস অনুষ্ঠান।

এইবো আকাশ বাণী শিলচর ক্রিমনে হামজাও মাখাসো মাখনারি ডিঙিনি জিন্দু মাসা প্রোগ্রাম জেন্দু মিডিয়া ওয়েবনি মিটার রেজাটাম বিশাটাম মাগনি পয়েন্ট মাকঠাম মাগনি গ্রাউডে রেজা যায় মাখন যায় কিলো হারজা অডে এফ এম নি রেজাসি মাগনি পয়েন্ট মাকঠাম মেগা হারজা ডিনি সিংশ্রী সাইকুলা হাইটিবারি সাইন জুন ব্রাইনি সাইনজিবরি ইংরেজি মাইটেনি রিজিংনি মাইটে খন্ড দিনে জিন্দি ভাষা প্রোগ্রাম হাসকাং থাকলাই নাম আনসারনি খুরংটাই হাকজের হা রেজাবটাই ওদে হন থাকলা নালাই লাইনিং সাইন্সিনি গ্রাউজমা দু সিকাং থাকলাই নাম আনসারনি

0: সংবরণ সৈন্য বিবতু জমা সৈন্য ইন্দ্র বৃহস্পতি সৈন্য বিষ্ণু রুরুক্রম সৈন্য ববতু জমা সৈন্য ইন্দ্র বৃহস্পতি সৈন্য রুরুক্রম নম তমেব বৈতবং তমেব বৃহস্পতি তমেবং বৈতবং ওড়িশামি ববতু জমা তমেবং ববতু ওম শান্তি শান্তি শান্তি।
1: ব্রহ্মা বুনি গ্রহা হামজাও দাদা নাদাও তয়বা থাংদাও তয়বা কে থিরিকানে অদেব ক্রিমা মাহি খা ফ্লাম লালা খানে ওদে ইন্দোনেশিয়া ইনস্টিটিউটিভ পারসেপশন স্মকানে ওদে খা বিসিংহা রুম খানে।

আকাশ বানে শিলচর গ্রজমা পড়ি অমিত বর্মন মন্ত্রিস্ক নরেন্দ্র মোদী নি আসাম অডে সাইক্লিপ সাইনজা হাফাই নি বসাহা হামজমা ডংবা নিকলে হিনিং এবো হাফাই হামসিনিং ডেভেলপ যাদব কাঠি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাখান খনারিবা মেয়া গুহাটি নি বাজপেয়ী ভবন হা মাসি প্রেস কনফারেন্স হা এলিগ্রাও খনারিবা গেডেমাটিবা কো মন্ত্রিস্কাও আসাম কে গাবাং নাইপা বুলাই ডুটি সাইনটিবা গেডেমা মোদি আসাম হা টিমজি ডোবা বসাইন আসাম হা ফাইকা স্কাং হা সৌসি মন্ত্রিস্কাও বো এলি ফাইবাগিরি টিহি সাইনটিবা গেডেমা মোদি আসাম নি গামছা কে মুলুক নে ফান্টা মিটিরি ফুকা টিহি সাইনটিবা মন্ত্রী হজা থিবাকো বিজেপি সরকার নি বুবলিহা আসাম নি রাংরি সংস্কৃতি রাজকান্তি দেবাসি স্লাইবা নুজকা আসাম কে দেশ বিসিং নি থাক বাবা রাজিনী বিসিংহা জুফাবা নিকলেহি রাজ্য সরকার নি আজাওয়াবা গিবিন গিবিন স্কিম মাইফাহিব বেলেবজাং সাইনটিবা ডক্টর শর্মা রাজিহা ডেভেলপমেন্ট প্রজেক্ট ওডে লামানি খুশি হাবা মাইফাহিব গ্রাউজমারিয়া সারোকে সাইনটিবা গেডেমা থিবা শিলচর নি সিং শিলিগুড়ি নি লামানি খুশি সালাইপা বুলাইডু এবকে গারিব গুহাটি তিনসুকিয়া নি গেজেরহা করিডোর এক্সপ্রেস হাইওয়ে লামানি গ্রাউবো সাইনটিবা ডক্টর শর্মা রাজিহা বিপিএল গ্রাউডে গরিব সুবংথুরাও বাঙে দাউকাঠি সাইনটিবা এবকে গারিব রিজিংনি মাইটাইডো মাইটাইথানে নানা বুমা অডে নানা থিবাবো বাঙে দাউকাঠি সাইনটিবা অডে থিবাকো দোহা বাংলাদেশ নি সীমানা বেরেনকে সিল ক্লাইনে বুসুগনাং থার ইয়াওয়াইহি সীমানা হা বাড়ি সুসদুটি সাইনটিবা বেটি বাঁচাও বেটি পাড়াও অভিযান নি বিং মাসাইন জিকটুরও নে ফান্টা যার নি এগাজাং শঙ্কুপুনে দোহা দেশ কিবিম হা

খুচি হাবা আজক পা বুলাইটু অদেবানী টুহা মাসাইঞ্জিক হাজাইবাবো বাংডাউকা উলিনিং হায়ার সেকেন্ডারি হা এডমিশন লাবাবো বাংডাউকা ঠিক খানারিবা মন্ত্রী বাজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থিবা লোকপ্রিয় গোপীনাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাবাহা স্যাটেলাইট সিটি ইসলাম্মা নিকলেহি গুয়াহাটি সিটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি ইসলাম্মা নিগ্রাউটো আজাউকা গুয়াহাটি সিটি বিশিং হানিং ডংনাংটিহি গেডেমা গ্রাউজমারিয়া সারকে খনারিবা ডক্টর শর্মা থিবা মন্ত্রী হজা ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটিভ নি অফিসার রাও ডেপুটেশন মাইপাহি গ্রাউটো আজাউকা পৌমাফি বুবলিনি সিগাংহা ডেপুটেশন নিকলেহি এপ্লাই ক্লাইকাডে সিগাংহা মন্ত্রী হজা জাজৌ ইয়ামানি সিগাংহানিং টার্মস এন্ড কন্ডিশন বেরেনকে মন্ত্রী মেলহা এপ্লিকেন্ট গ্রান্ট জামা নাংনাংটি এরগাও রগাও খনারিবা গেদেমাটিবা 2 জুলাই বডেননি সাইনডোনি সিং আসাম বিধানসভানি বাজেটনি মেল আজাউমানি গ্রাউটো আজাউলাইকা সাইনকনসে থানেব বাংলাহি এব মেল হা রাংরি নৈশমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রিজিংনি মাইটাইখন্ড মাইটাইকনসনি রাংরি মাইটাইনি বাজেটকে খাইকন নাংটিহি মন্ত্রী হজর ডক্টর শর্মা খানাদিবা জোরহাটনি রোরৈহা ইন্ডিয়ান এয়ারফোর্সনি মিয়া ফ্রংহা এ এন টিমজিগনি সিঙ্গাও এক্সিডেন্ট জাহি খামতারকা জোহাটিনি বিশাটাম বা নাম্বার স্কোয়াড্রান সিঙ্গাও বুবলি মাফি বীরবা বুবলিহা বেরখাওহি ওয়াইনাংখা অডে ব সিঙ্গাও পিসিংহা ডংয়ারাও বোয়া দামরাগাখা স্কোয়াড্রান লিডার প্রশান্ত সিং পাইলট লেফটেন্যান্ট শুভম কুমার সার্জেন্ট জিতেন্দ্র শর্মা অগ্নিবীর ক্যামরাম কুমাওয়াত অগ্নিবীর বায়ু দীনেশ আলম দামরাগাখা ইন্ডিয়ান এয়ারফোর্স নি সিং খনারিবালাই ঠিকাদে বেডেজাহি সিঙ্গাওহা ওয়াইনাংবা বখে দুশোসিয়া মিটিপুয়াখ এজাঙ্গেডে ডিফেন্স বেডেবনি মন্ত্রী রাজনাথ সিং অডে মন্ত্রী হজর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এলেই জাটাই খনাহি দুঃখু নাংপাকা হাইলাকান্দি পুলিশ মিটিং গ্রাউজমা মাহি মাসি মারুতি ওয়াগনার নিসিং রিজিং খন ইয়াবা ট্যাবলেট মাইকা খাটলিচরা থানানি বিসিং মাসি স্পেশাল অপারেশন সালাইহি এব লাংয়ারকে রিম্বা মাইকা গ্রাউডি মাজাং গ্রাউজমা পরিবার ডিন্ডে রানিং জামকা আকাশবাণী শিলচর ডাক্তারনি জিন্দি মাসা প্রোগ্রামা দং না রেজাবটাই রেজাবটাই গ্রা ওডে সাইন্সিনি গ্রাউজমা ক্রিপনি হামজমা কাসমা কনারে পিনি ডিন্ডে জিন্দি মাসা প্রোগ্রামকে এরানিং জামরি কালাডু জু ঠাই

সকাল 6:30 লোকগীতি শুনবেন প্রীতিবিন্দু রায়ের পরিবেশনে সকাল 6:35। এছাড়াও দুপুর 1:40 লোকগীতি শুনবেন আর্য সংস্কৃতি বোধনী সমিতির শিল্পীদের পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত দেশ বন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শ্রীনন্দা মুখোপাধ্যায় সকাল 7:40 ও দুপুর 1:00। আধুনিক গানের শিল্পী শিবাজি চট্টোপাধ্যায় সকাল 8:40 ও দুপুর 1:15। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:05। সকাল 9:00 অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15 হিন্দি ছবির গান। গজল শুনবেন সিজা রায় ও অনির্বাণ দাসের পরিবেশনায় বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মনীষা পাল গোস্বামী এবং এর অপবহিত পরেই শুনবেন লোকগীতি জড়িতা দাস ও মিষ্টু দত্তের পরিবেশনায়। বেলা 12:30 অনুষ্ঠান মহিলা মজলিশ শুনতে পাবেন। দুপুর 2:00 ভজন পরিবেশন করবেন দেবস্মিতা সেন। অতুলপ্রসাদের গানের শিল্পী অতনু সানাল দুপুর 2:30। নজরুল গীতি শিল্পী তনুশ্রী দেব দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। সন্ধ্যে 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে কেন্দ্রীয় সরকারের ক্ষেত বাঁচাও অভিযান এ নিয়ে কাছাড় জেলার কৃষি বিভাগের জেলা কৃষি আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তীর সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 8:00। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তরুণ দেবের সেতার বাদন। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। রাত 9:30 নাটক মায়া তরু রচনা জয়া দেব প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান এবং পরে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠানসূচি শুনলেন।

এবারে অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যে 6:15 শুনবেন হিন্দি ছবির গান। সন্ধ্যে 6:30 বার্মিংহামে আয়োজিত আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত বনাম পাকিস্তানের খেলার ধারাবিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে খেলার সমাপ্তি পর্যন্ত।

এবারে আগামীকালের অনুষ্ঠানসূচি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল 6:05 সকাল 6:10 ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান বন্দনা খেতে খামারে।

0: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
1: কি হলো?
0: নতুন কিডব্যাক চাই।
1: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
2: কারেক্ট।
1: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে CMS পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক তারপর CMS পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে।
3: যাওয়া যাক। দেখো এসে গেছে না কিডব্যাক।
1: RBI একথা বলে,
4: প্রথমে নিজের ব্যাংক তারপর RBI ombudsman।

আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম মিস্টার এক্স ইন বোম্বে।

পরায়াধন ছবিতে কিশোর কুমারের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন বার্মিংহামে আয়োজিত আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:25। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তারপরে শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ। এর অব্যবহিত পরেই শুনতে পাবেন বার্মিংহামে আয়োজিত আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে খেলার সমাপ্তি পর্যন্ত।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায় উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অভ্যন্তরীণ টানাপোড়েন অব্যাহত। দিল্লিতে দলের বিদ্রোহী কয়েকজন সাংসদ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাসভবনে যান। অন্যদিকে দলের আরেকটি শাখার সাংসদরা লোকসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, 3 জনের খোঁজ চলছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি। মহিলাদের এই খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম্পিউটিং প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং জৈব প্রযুক্তি সহ 13টি মূল উদ্ভাবনী ক্ষেত্র এই উদ্যোগে সামিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেট সম্পর্কে তিনি বলেন, আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে। তারা স্টার্ট আপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।
1: আজ ভারত মে এক স্টার্ট আপ রিভলিউশন হো রা হ্যায়। ইস রিভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাওঁ কে সমাধান ঢুঁড রা হ্যায়। और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर

0: লানে কা মাধ্যমে হ্যায় ভারত ইনোভেটস।
1: ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এ ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতেও সেদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের কথা উল্লেখ করে শ্রী ম্যাক্রো বলেন, ফ্রান্স ভারতের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। একটানা ১২ বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
2: A country with 1.4 billion inhabitants, a country who pays on know-how and research, knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations and frontier models is spearheading global innovation.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তারা। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের রাজধানী ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে সারা দেশে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। দেশে উন্নয়নের জোয়ারের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগ ও ১২ বছরের কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। আগরতলায় জনকল্যাণমুখী শিবিরে শ্রী সোনোয়াল ভাষণ দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপুরায় আজ থেকে জনকল্যাণমুখী শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে তিনি যৌথভাবে এই শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। শ্রী মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার যোগ্য পরিচালনায় ত্রিপুরা দ্রুত দেশের সব থেকে সমৃদ্ধ ও সফল এক রাজ্য হয়ে উঠবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
3: মাননীয় প্রধানমন্ত্রী, ইহা উগ্রবাদীয় কা সাথ বাত কিয়া, সমঝোতা কিয়া, 10,000 সে অধিক উগ্রবাদীয় নে উন্হোনে হাতিয়ার ছোড় দিয়া আর হামারে মূল ন্যাশনালিস্টিম পর উন্হোনে শামিল হো গয়ে। ইসকে ওজহ সে আজ নর্থ ইস্ট মে শান্তি ব্যবস্থা সম্ভব হুই। শান্তি হোনে কে ওজহ সে আজ বিকাশ কি রূপরেখা বদল চুকা হ্যায় আর জবরদস্ত বিকাশ কে ইঞ্জিন পর আজ নর্থ ইস্ট চলনে লাগা হ্যায়।
1: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতেই এই শিবির। জেলা ও ব্লক স্তরে এই শিবির আয়োজিত হবে আগামী 15-17 জুন পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে আজ দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। তাঁদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও আগামীকাল দেখা করার কথা রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ লোকসভার অধ্যক্ষর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা একটি চিঠিও জমা দেন। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক ও অবৈধ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অনুরোধ করেছেন, এই দলকে একটি একক রাজনৈতিক দল হিসেবেই যাতে গণ্য করা হয় এবং সংসদে দলের যথাযথভাবে অনুমোদিত নেতা এবং হুইপের মাধ্যমে যেন প্রতিনিধিত্ব হয়। দলের কোনো তথাকথিত আলাদা গোষ্ঠীকে কোনো ধরনের স্বীকৃতি বা মর্যাদা না দেওয়ার অনুরোধ করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করে এমভি জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিতে 14 জন ভারতীয় ছিলেন। ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি 3 নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে

যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান জানিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। সামাজিক মাধ্যমের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে চুক্তির বিষয়বস্তু এখনো চূড়ান্ত নয়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি এবং সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপের ওই বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026 এর আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, এর তথ্যটি অসত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্টচেক ইউনিট স্পষ্ট করে বলেছে, এই দাবি মিথ্যা এবং সরকারের এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি। এসবাস্টারে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 7 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এ ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30। আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 গোলে হারিয়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইউনিভার্সের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, আগামী আগস্ট মাসে প্রথম সপ্তাহ থেকে হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের অর্থ পুনরায় নিয়মিতভাবে লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে লোকভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ। রাজ্যের কৃষিখণ্ডকে অধিক শক্তিশালী করে কৃষকদের উপার্জন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকার পর্যালোচনা বৈঠক এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন। এবারে বিস্তারিত খবর। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের অর্থ পুনরায় নিয়মিতভাবে লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ সামাজিক মাধ্যমে একথা জানান। এছাড়া ন্যায্যমূল্যে চিনি ডাল ইত্যাদিও আগস্ট থেকে জনসাধারণ লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। এ সম্পর্কে জুলাইয়ে উত্থাপন হওয়া পূর্ণাঙ্গ বাজেটে বিস্তারিত উল্লেখ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: আজি মই আপোনালোকক আকৌ এবাৰ ক'ব খুজিছো যে আগষ্ট মাহৰ প্ৰথম সপ্তাহৰ পৰাই মই চেষ্টা কৰিম 2 বা 3 আগষ্টৰ পৰাই আপোনালোকে অৰুণোদয় আঁচনি আগৰ দৰে লাভ কৰিব। আগষ্ট মাহৰ পৰা অৰুণোদয় আপোনালোকে মাহেকীয়া নিয়মিতভাৱে পাই থাকিব আৰু আপোনালোকে অলপো চিন্তা কৰিব নালাগে।
0: এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে লোকভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ডক্টর শর্মা শ্রী আচার্যের সঙ্গে রাজ্যের উন্নয়ন, জনকল্যাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লোকভবনের সঙ্গে সমন্বয় বজায় রেখে এগিয়ে যাবার জন্য রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ গুয়াহাটি মহানগরীর বিভিন্ন গুরুত্ব

গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও প্রকল্পের স্থান পরিদর্শন করে কাজকর্মের অগ্রগতির খোঁজ নেন। রাজ্যের কৃষি খণ্ডকে অধিক শক্তিশালী করে কৃষকদের উপার্জন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা আজ বিভিন্ন জেলার কৃষি আধিকারিক তথা ইঞ্জিনিয়ারিং সেলের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন। এই বৈঠকে কৃষকদের সমস্যার খোঁজ নেওয়া সহ কৃষকের সরকারি পঞ্জীয়ন বৃদ্ধি করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া মাটির গুণাগুণের উপর ভিত্তি বীজ বিপণন বিতরণ, গাছপালা ও সার বিতরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে শ্রী হাজারিকা নির্দেশ দেন। তিনি কৃষি বিভাগের আধিকারিক কর্মচারীদের সঠিক সময়ে কার্যালয়ে উপস্থিত হওয়া সহ নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। 15 দিনের মধ্যে সব জেলা কৃষি আধিকারিককে কৃষক উৎপাদক কেন্দ্রসমূহতে যেতে হবে বলেও মুখ্যমন্ত্রী বলেন। এছাড়া কৃষকদের বীজ দেরিতে দেওয়া আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্ত্রী সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষিখণ্ডের সঙ্গে জড়িত প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্প সফল রূপায়ণের মাধ্যমে কৃষকদের উচিত মর্যাদা প্রদান করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। আসামের কম করেও 50% কৃষিজমিতে জলসিঞ্চনের ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী জানান। কেন্দ্রীয় সরকার বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আলক এম শর্মাকে শ্রম পরিসংখ্যান বিষয়ক উচ্চস্তরীয় কারিগরি বিশেষজ্ঞ সমিতির অধ্যক্ষ হিসেবে নিযুক্তি প্রদান করেছে। সমিতি দেশে কর্মসংস্থান এবং শ্রম বাজারের সঙ্গে জড়িত পরিসংখ্যান মূল্যায়ন করবে এবং এ সম্পর্কে পরামর্শ প্রদান করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজ উৎকোচ গ্রহণের মামলায় উত্তর পূর্ব সীমান্ত রেলের শিলচর সংমণ্ডলের একজন প্রবীণ সেকশন বাস্তুকারকে গ্রেপ্তার করেছে। এই আধিকারিকের বিরুদ্ধে গতকাল মামলা রুজু করা হয়েছিল। মামলা অনুসারে আধিকারিক দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় থাকা একজন ঠিকাদারের একটি বিল নিষ্পত্তি করার জন্য উৎকোচ দাবি করেছিল। এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী সংস্থা পরিকল্পনা করে আধিকারিককে হাতে নাতে ধরে ফেলে। এই আধিকারিককে আজ গৌহাটির আদালতে হাজির করা হয়। সেই সঙ্গে তার বাসগৃহে তল্লাশি অভিযান চালানো হয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদানের প্রতি সমগ্র বিশ্বে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয়। এবছর এই দিবসের বিষয়বস্তু হচ্ছে মানবতার জন্য এক ফোঁটা রক্তদান করুন, জীবন রক্ষা করুন। রাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেও আজ এই দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় জনসাধারণের স্বাস্থ্য উন্নত করার ক্ষেত্রে রক্তদাতাদের অপরিসীম ভূমিকার বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, স্বাস্থ্যখণ্ডের জন্য প্রয়োজনীয় পরিশোধিত রক্ত কেবল স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ্যমে পূরণ করা সম্ভব। এই নিঃস্বার্থ সেবার জন্য তিনি রক্তদাতাদের কাছে চিরকৃতজ্ঞ বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী অনুমোদিত রক্তকেন্দ্র এবং সরকারি রক্তকেন্দ্র থেকে রক্ত গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান। রক্তদানের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন স্থানে আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদান শিবির, সচেতনতা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউর পক্ষ থেকে আজ এই দিবস উপলক্ষে রক্তদাতাদের বিনামূল্যে ওষুধ ক্রয়ের জন্য স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। ক্লাবের পক্ষ থেকে 6 জন রক্তদাতাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী অঞ্জন কুমার হাজরা। শ্রীভূমি জেলার নীলাম বাজারে আজ এই দিবস উপলক্ষে রুদ্রাক্ষ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব রক্তদাতা দিবস এবং বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রজত জয়ন্তী দিবস উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ সকালে রামকৃষ্ণ সেবা সমিতির প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। শোভাযাত্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া হাইলাকান্দিতে রক্তদান শিবির আয়োজনের প্রথম উদ্যোগে প্রয়াত সাংবাদিক সঞ্জীব চন্দ্রকে ফোরামের কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। কাছাড় জেলা প্রশাসন আজ জিরিঘাটে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে স্থাপন করা দোকান উচ্ছেদ করা হয়েছে। প্রশাসন এই স্থানগুলো খালি করার জন্য 1 সপ্তাহ পূর্বে নির্দেশ জারি করেছিল। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 21 জুন বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এ উপলক্ষে আগামী

0: 19 জুন শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে সকাল 9টা থেকে জেলাস্তরের যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 4টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইচ্ছুক প্রতিযোগিতায় 17 জুন বিকেল 5টার মধ্যে অনলাইনে নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। হাইলাকান্দি বাইপাসে আজ দুপুরে এক সড়ক দুর্ঘটনায় 3 জন আহত হয়েছেন। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে বাইপাসে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অল্টো গাড়ি ও একটি দ্বিচক্র যানকে এসে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে 3 জন আহত হন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিলচর স্পোর্টিং ক্লাবের 90 বছর পূর্তি উপলক্ষে আজ শিলচরে গ্রেনাইট সেলিব্রেশনের আয়োজন করা হয়। শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দজী মহারাজ ও স্বামী গুণাতীতানন্দজী মহারাজ সকালে স্পোর্টিং ক্লাবের মাঠে পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়া ক্লাবের পক্ষে সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সহসভাপতি বাবুল হোর, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের 90 বছর পূর্তি উপলক্ষে আজ মহিলা দলের মধ্যে ফাইনাল ম্যাচ সহ 4টি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আজ রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ক্রিকেট একাডেমির দ্বার উদ্ঘাটন করেন। অনুষ্ঠানে উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালাও উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণী সভায় বিধায়ক রাজদীপ রায় সহ আয়োজক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের অর্থ পুনরায় নিয়মিতভাবে লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে লোকভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ। রাজ্যের কৃষিখণ্ডকে অধিক শক্তিশালী করে কৃষকদের উপার্জন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকার পর্যালোচনা বৈঠক এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: हुई नजर आ रही हैं स्मृति मांधना, अपने हाथ पूरी तरह से खोल बैठी हैं इस अवसर पर।
2: জানা গেছে, কেরালার বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাজারে যাওয়ার পথে রাস্তা হারিয়ে অপরিচিত জায়গায় ঢুকে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। বাংলা ভাষা না জানায় নিজের পরিচয় স্পষ্ট করতে পারেননি তিনি। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নেমে 2 নাবালক সহ 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। একটি প্রতিবেদন,
3: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামীকাল থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, বিএমআই পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবিরে।

0: থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শিবির সংক্রান্ত প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কলকাতাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে পাঁচ দিনের বিশেষ অভিযান চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত ও আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। দু মাসের পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, কাকদি, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন ব্যস্ততা তুঙ্গে। ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, চাল ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ শেষ পর্যায়ে। মৎস্যজীবীরা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট মৎস্যজীবীদের উদ্বেগ বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাট থেকে সমুদ্র রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। উল্লেখ্য, ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সংবাদ শেষ হল, একটু পরেই খেলার খবর।
2: আমি এখানে।
3: দিদি তোকে নয়, এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
2: বুদ্ধিতে চার্জ দে।
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
2: দেখলি?
3: বাবা দাঁড়াও, আমি পে করছি। সিগন্যালই নেই, এবার কি করবে? আছে তো ফ্রি ওয়াইফাই।
2: বোকা, সুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই, মানে জালিয়াতিকে বলো বাই বাই। আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের রবিবার সন্ধ্যার এই অনুষ্ঠানে, যার নাম সবিনয় নিবেদন। এমন এক অনুষ্ঠান যে অনুষ্ঠানের জন্য সপ্তাহভর অপেক্ষা থাকে রেডিও সেটের দুই প্রান্তের মানুষদের। যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের যেমন অপেক্ষা থাকে, অপেক্ষা থাকে কিন্তু আমাদেরও। এই যে সারা সপ্তাহ জুড়ে আমাদের এত পরিকল্পনা, এত উদ্যোগ, তা আপনাদের কাছে ঠিক কতটা সদর্থক এক প্রয়াস হিসেবে ধরা দিল সে কথা জানতেও তো আমাদেরও ভারী মন চায়। আসুন শুরু করা যাক সবিনয় নিবেদন। আপনাদের নানান প্রস্তাব, ভালো লাগা, বেশ কিছু সমালোচনা সবটা নিয়ে চিঠির ঝাঁপে খুলব। তবে সেই ঝাঁপি খোলার আগে জানিয়ে দিই, এই ঝাঁপিতে চিঠি পাঠাবেন কি করে? ডাকযোগে চিঠি পাঠান সবিনয় নিবেদন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন।

এডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। আর আমাদেরকে মেইল করতে পারেন আপনারা সাবিনয় নিবেদন, SABINYNIBEDAN সাবিনয় নিবেদন @gmail.com, এই আমাদের মেইল আইডি। হাতে লেখা চিঠি দিয়েই শুরু করা যাক আজকের সাবিনয় নিবেদন। অরুণ দাস, সুভাষনগর বি ব্লক পোস্ট নবগ্রাম কোন্নগর হুগলি থেকে লিখছেন। আকাশবাণীতে গত 4 মে বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত জনমত বা জনাদেশ 2026 অনুষ্ঠানটি শুনলাম। আকাশবাণীর দীর্ঘদিনের সংবাদ পাঠক মাননীয় শঙ্করনাথ মুখোপাধ্যায়ের সুচারু পরিচালনায় জেলা সংবাদদাতা, সাংবাদিক, রাজনৈতিক বিশেষজ্ঞ, অর্থনীতির অধ্যাপক ও প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণবন্ত অথচ অযথা কোলাহল মুক্ত একটি বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। প্রবীণ মানুষ আমরা, বেশ ভালো লাগল জনমত 2026। এরই সূত্রে বহুকাল আগের কথা মনে পড়ছে, আমরা তখন কিশোর বয়সে। গোটা দেশে একই দিনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতো, ব্যালট পেপারে ছাপ দিয়ে ভোট, পরপর দুরাত দিল্লি আকাশবাণী থেকে হিন্দি ও ইংরেজিতে ঘণ্টায় ঘণ্টায় নির্বাচনী সংবাদ, সংবাদ বুলেটিনের ফাঁকে ফাঁকে কলকাতা আকাশবাণীর হাসির নাটিকা, নাটক ও অন্যান্য শ্রুতিসুখকর অনুষ্ঠান শোনা যেত। বাবা, কাকা ও অঞ্চলের অনেকে মিলে সারা রাত জেগে থেকে নির্বাচনী সংবাদ শুনতেন। অসম্ভব আনন্দে কেটে যেত পরপর দুটো রাত। মনে হচ্ছে এই তো সেদিন। বহু পুরনো স্মৃতি মলিন হয়নি আজও। এভাবেই এগিয়ে চলুক আমাদের সবার আকাশবাণী। অরুণ দাস নবগ্রাম কোন্নগর হুগলি থেকে লিখলেন। অনেক ধন্যবাদ অরুণবাবু আপনার চিঠির জন্য। বহু আগেকার কথা লিখেছেন বটে, সেই ব্যালট পেপারে ছাপ দিয়ে গোটা দেশে একই দিনে লোকসভা নির্বাচন, সেই সময়টায় ঠিকই আকাশবাণী তখনও শ্রোতাবন্ধুদের সঙ্গে ছিল সব সময়ের জন্য, এখনো আছে। দিন বদলেছে, বদলেছে অনেক নিয়ম, সে নির্বাচনের নিয়ম হোক অথবা সম্প্রচারের নিয়ম, কিন্তু তবুও সে যে জুড়ে জুড়ে থাকা সেখানে কিন্তু বদলটা হয়নি, একেবারে বদল হয়নি। ঠিক যে কারণে এবারের জনমত 2026 আকাশবাণী কলকাতা আয়োজন করেছিল, যাতে নির্বাচনের ফল ঘোষণার দিন প্রতিটা মুহূর্তে সমস্ত রকম আপডেট বিশ্লেষণ নিয়ে আমরা আপনাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকতে পারি। ভালো যদি লেগে থাকে আপনাদের কখনো, নিশ্চয়ই সে কথা আমাদের জানাবেন, কারণ এর পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা, যে পরিকল্পনার রূপায়ণ সেদিন হল। সুতরাং তা যদি আপনাদের মনকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমাদের মনকেও এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যাবে। অনেক ধন্যবাদ অরুণবাবু, সঙ্গে থাকুন এভাবেই। শুভ্রাংশু ভট্টাচার্য আঙ্গার গড়িয়া বীরভূম থেকে লিখছেন, আমার জিজ্ঞাসা, নানা রকমের গান পরিবেশনায় নানা রঙের গান বলা হয় কেন? দ্বিতীয়ত, বৃহস্পতিবার কয়েকদিন 10টায় লোকগীতির অনুষ্ঠানে গীতিনাট্যের ছন্দে লোকসঙ্গীত শুনলাম। এই ধরনের অনুষ্ঠানের আধার মানভঞ্জন এবং রামিচণ্ডী দাস গীতিনাট্য শোনালেও ভালো লাগবে, অনুরোধ রইল। শুভ্রাংশু ভট্টাচার্য বীরভূম থেকে লিখলেন, ধন্যবাদ শুভ্রাংশুবাবু আপনার চিঠির জন্য। প্রথম কথা, নানা রকম গান পরিবেশনায় নানা রঙের গান বলা হয় কেন, এই যে আপনার প্রশ্ন, তার মধ্যেই কিন্তু সুন্দর করে উত্তরটি কুয়ে দিয়ে রেখেছেন। নানা রকমের গান হয় তাই নানা রঙের গান। নানা রঙের গান অনুষ্ঠানে দেখবেন নানান ধরনের গান একসঙ্গেই পরপর বিভিন্নভাবে শোনানো হয়। অতুল প্রসাদী গান থাকে, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রগীতি, সেখানে রবীন্দ্রসঙ্গীত থাকে, সেখানে আধুনিক গান থাকে, নানান ধরনের গান, সেই কারণেই নানা রঙের গান। আর বৃহস্পতিবারের কথা বলেছেন লোকগীতির গানের ভেলায়, হ্যাঁ, বেশ কিছুদিন ধরে একটু চেষ্টা করছিলাম। আসলে আমাদের অনেক শ্রোতাবন্ধু শুনতে চান মাঝে মাঝেই গীতিনাট্য, এবং গীতিনাট্য যেহেতু প্রায় ঘণ্টা খানেকের ডিউরেশন, অর্থাৎ 40 মিনিট থেকে 1 ঘন্টা তো বটেই, তার চেয়েও বড় কিছু আছে, তার চাঙ্ক পাওয়া যায় না বলে সেভাবে শোনানোই সম্ভব হয় না। সে কারণে কিছু কিছু বৃহস্পতিবারে চেষ্টা করি সে সকল গীতিনাট্য একটু আপনাদেরকে ফিরে শোনানোর। শুধু যে লোকগীতিনাট্য তা নয়, সেখানে ভক্তি গীতিনাট্য থাকে, ঐতিহাসিক কিছু থাকে, মাঝে মাঝে চেষ্টা করছি, কিছুদিন যাবৎ আপনাদের ভালো লাগছে জানাচ্ছেন আপনারা।

রামিচণ্ডী দাস এবং শ্রীরাধার মানভঞ্জন নিশ্চয়ই শোনানোই যায়। কান রাখুন, কিছু কিছু বৃহস্পতিবার কখনো কখনো শোনাব, শুনতে থাকুন, নিশ্চয়ই রামিচণ্ডী দাস এবং শ্রীরাধার মানভঞ্জন পাবেন। অসাধারণ দুখানি গীতিনাট্য, বেশ অনেকগুলি হাতে লেখা চিঠি রয়েছে, মেল তো আছেই। তাতে যাওয়ার আগে একটি কথা আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের। মূলত হাতে লেখা চিঠিতেই দেখেছি, অথবা মেলেও প্রায়শই আমাদের কোনো কোনো পত্রবন্ধু ভারী দীর্ঘায়িত করে ফেলেন সেই চিঠিখানি। একটি চিঠির মধ্যে পাঁচটি ছটি বিষয় চলে আসে, কখনো একটি বা দুটি বিষয়কেই এত বড় আকারে তারা পেশ করেন, যে কারণে কিন্তু একটি চিঠি পড়তে গেলে সেই জায়গায় খানতিনেক চিঠি জায়গার সংকুলান করে নেয় সেই একটি দীর্ঘায়িত চিঠি। বারে বারে আমরা বলি, হাতে লেখাই চিঠি হোক অথবা মেল, একটি চিঠিতে একটি বিষয় রাখুন, আর যদি খুব ছোট করে লেখেন তাহলে দুটি বিষয় রাখুন। ঠিক যেমন ভারী ছোট করে এক্ষুনি পড়লাম শুভ্রাংশু ভট্টাচার্য লিখেছেন, দুটি বিষয় কিন্তু এত ছোট, এত প্রেসাই।

0: স্মরণ করিয়ে দিতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের, মূলত হাতে লেখা চিঠিতেই দেখেছি অথবা মেলেও প্রায়শই আমাদের কোনো কোনো পত্র বন্ধু ভারী দীর্ঘায়িত করে ফেলেন। সেই চিঠিখানি একটি চিঠির মধ্যে পাঁচটি ছটি বিষয় চলে আসে, কখনো একটি বা দুটি বিষয়কেই এত বড় আকারে তারা পেশ করেন, যে কারণে কিন্তু একটি চিঠি পড়তে গেলে সেই জায়গায় খানতিনেক চিঠি জায়গার সংকুলন করে নেয় সেই একটি দীর্ঘায়িত চিঠি। বারে বারে আমরা বলি, হাতে লেখাই চিঠি হোক অথবা মেল, একটি চিঠিতে একটি বিষয় রাখুন, আর যদি খুব ছোট করে লেখেন তাহলে দুটি বিষয় রাখুন। ঠিক যেমন ভারী ছোট করে এক্ষুনি পড়লাম শুভ্রাংশু ভট্টাচার্য লিখেছেন, দুটি বিষয় কিন্তু এত ছোট, এত প্রেসাইজ, সুতরাং খুব সংক্ষেপে যদি লেখেন দুটি বিষয় রাখতে পারেন, আর যদি একটু বড় করে লেখেন অর্থাৎ একটু বিস্তারে লেখেন তাহলে একটি বিষয়, একটি চিঠি বা একটি মেলে, একেবারেই তার বেশি করবেন না। দয়া করে বারে বারে পাঠান নানান বিষয় নিয়ে লিখতে ইচ্ছে হলে, কারণ বড় চিঠির সত্যি আমরা জায়গা দিতে পারি না, দিলে সেদিনের মতন কিন্তু চিঠির সংখ্যা বা মেলের সংখ্যা অনেকটা কম হয়ে যায়। আসা যাক চিঠির পাতায়। লিপিকা সরকার, ধনিয়াখালি, হুগলি থেকে। রেডিওতে সুভাষিত মহাজীবন অনুষ্ঠান প্রায় প্রতিদিনই শুনি, ছাত্রদের গল্প বলতে সুবিধা। আমি কোনোদিন পরিসংখ্যানের এই দিকপালের কথা শুনি না, যদিও তার সমসাময়িক সত্যেন বসু, মেঘনাথ সাহা এবং অন্যান্যদের কথা যথেষ্টই শুনি। ভগীরথ যেমন ভাগীরথীকে এনেছিলেন, তেমনি মহলানবিশ পরিসংখ্যানকে ভারতে এনে দেন, যদিও কোনোদিন তিনি পরিসংখ্যানের ছাত্র অবস্থায় পড়েননি। পুরো বিষয়টিতে তিনি স্বশিক্ষিত এবং সুশিক্ষিত। তার জন্মদিন এবং মৃত্যুদিন যথাক্রমে জুনের 29 এবং জুনের 28, তাই ওই দুদিন তাঁর কথা এবং রচনা থেকে পাঠ করলে খুবই আনন্দিত হব। লিপিকা সরকার, ধনিয়াখালী, হুগলি থেকে, অনেক ধন্যবাদ। আপনার প্রস্তাব আমরা পাঠিয়ে দিচ্ছি কথিকা বিভাগে, দেখা যাক যদি জুনের এই দুটো দিন সম্ভব হয়, আর যদি জুনে নাও সম্ভব হয় অন্য কোনো দিনও আমরা নিশ্চয়ই শোনাব তাঁর কথা। রবীন্দ্র কুমার হালদার কাঁসারিপাড়া, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, আমি এখন 81 বছরের, রেডিও ভক্ত সেই 13-14 বছর বয়স থেকে, এখনও সারাদিনই রেডিও শুনি, বন্ধ করে মৈত্রী তরঙ্গের হারানো দিনের গান শুনে রাত 12টায়। প্রাত্যহিকী, মাননীয় শু এবং বুধ সকালে অনুষ্ঠানগুলি পুরুষ এবং মহিলাদের যুগ্ম হলেও শুধুমাত্র মহিলাদের জন্য মহিলা মহল এবং মহিলাদের আসর নামের দুটি পৃথক অনুষ্ঠান আছে, ফলে একজন মহিলা পাঁচটি অনুষ্ঠানে চিঠি লেখার সুযোগ পায়।
1: জরুরত নেই আমার,
2: কাহে
1: তো ইসলিয়ে কে রুপে উনে মে নেই দুঙ্গা, তুমি খুদি দো।
2: মে মে মে কাহাঁ সে দুঙ্গা, মেরে পাস তো।
1: আচ্ছা ইয়ে লো মঙ্গল,
2: ইয়ে ইয়ে কিয়া কাগজ,
1: হ্যাঁ
2: ইয়ে ইয়ে কেসে কাগজ, কেসে কাগজ
1: মঙ্গরু। আরে ইয়ে কাগজ নেই, কাগজ কে জেবর হ্যায় মঙ্গরু, কাগজ কে জেবর जो तुम्हारे स्वर्गीय पिता की ओर से आज मैं तुम्हारी बेटी को देना चाहता हूं।
2: मैं समझा नहीं पटवारी जी, समझा नहीं मैं।
1: अरे ये राष्ट्रीय बचत पत्र है। क्या है? राष्ट्रीय बचत पत्र है? ये तुम्हारे पिता हर साल मुझसे खरीद कर मेरे ही पास रख दिया करते थे।
2: लेकिन ये राष्ट्रीय पत्र वो क्यों लेते थे पटवारी जी?
1: क्योंकि वो छोटे आदमी के लिए बचत का महत्व तो समझते थे, और वो ये भी जानते थे कि छोटों का जीवन स्तर उठाने की दिशा में सरकार कई कदम उठा रही है, जिनमें से एक ये भी है।
2: अच्छा, वो किस तरह?
1: वक्त पूरा हो जाने पर इन बचत पत्रों पर खर्च की गई रकम सरकार ब्याज सहित वापस लौटा देती है।
2: अच्छा।
1: हाँ, अब देखो तुम्हारे पिता के इन 7 बचत पत्रों का समय पूरा हो गया है।
2: अच्छा।
1: कल ही तुम्हें डाकघर से 11,000 रुपए मिल सकते हैं।
2: 11,000?
1: हाँ भाई।
2: सच सच कह रहे पटवारी जी?
1: हाँ भाई, तुम कल ही इन बचत पत्रों को लेकर डाकघर चले जाओ। और रुपया मिल जाने के बाद?
2: अरे सबसे पहले तो मैं चौधरी का कर चुकाऊंगा, उसके मुंह पे दे मारूंगा, अरे जमीन छुड़वाऊंगा। और
1: लेकिन अब फजूल खर्च मत।
2: अरे अरे मेरी तौबा पटवारी जी, अरे अब तो हर बरस मैं बिना भूले राष्ट्रीय बचत पत्र खरीदूंगा। हाँ, जब मेरी बिटिया सयानी हो जाएगी तो उसकी शादी में ये कागज के जेवर दूंगा।
1: इन्हीं जेवरों से उसका जीवन, उसका भविष्य।